আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে তার থেকে গোলমেলে জিনিস বোধ হয় এই পৃথিবীতে খুব কম আছে। জিনিসটা আমাদের মনের মধ্যেই থাকে, মানে আপনি পার্টিকুলারলি তাকে ধরতে পারবেন না, কিন্তু সে সব সময় কিন্তু আপনাকে জাপটে ধরে আছে। তার নাম হলো বিবেক। আগে হ্যাঁ হ্যাঁ বিবেক, কনসায়েন্স। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে এটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জারি থাকবে এই বিবেক বা কনসায়েন্সকে। তো এই বিবেককে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বিবেক বলতে ঠিক কী বোঝায়, গল্পটা কিন্তু একটু অন্যরকম। মানে আমরা সাধারণত বুঝি যে বিবেক বলতে এটাই বোঝায় যে যেটা এক কথায় বলতে গেলে উচিত ঔচিত্য সেটাই তো। কিন্তু একজন সাইকোলজিস্টের কাছে যদি আপনি যান, তাহলে আপনি জানতে পারবেন যে আমাদের মনের তিনটি ভাগ আছে। একটি হলো ইড, অর্থাৎ যেটা সে চায় সেটা তখনই চায়। আরেকটি হলো সুপার ইগো, যে ব্যাপারটা আপনাকে ত্যাগ করতে সবসময় এনকারেজ করবে, সেটা অনেকটা দেবতাদের মতন ফিলিং আর কি। আর মাঝখানে একটা ব্যাপার থাকে, তার নাম হলো ইগো, সে এই দুটো জিনিসকে ব্যালেন্স করে চলে। বিবেক অনেকটা ওই ইগো টাইপেরই, যদিও সেটা অনেক ক্ষেত্রে আবার সুপার ইগো টাইপেরও হয়ে যেতে পারে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

বিবেকের কথা যখন বলছি, তখন বিবেকের দংশনের কথা কি করে অ্যাভয়েড করে যাই বলুন তো? তো এই বিবেকের দংশন কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল বিষয়। তো এই বিষয়ে শিবরাম চক্রবর্তী, আগে হ্যাঁ বিখ্যাত রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী, একবার একটি কথা লিখে গিয়েছিলেন, একটি গল্প, যে তিনি একটি ঘরে বসে আছেন, ইন দ্য মিনটাইম ঘরের মধ্যে অত্যন্ত কুঁজো এবং অত্যন্ত বেঁটে কুৎসিত দেখতে এক ভদ্রলোক প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন যে একটা সময় আমিও 6 ফুট লম্বা ছিলাম, কিন্তু তোমার কাজকর্মের জন্য আমার এই অবস্থা হয়েছে। তো শিবরাম চক্রবর্তী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি তোমার বিবেক। বলে শিবরাম চক্রবর্তীর হাতে কামড় বসিয়ে চলে গেলেন এবং তারপর থেকে তিনি নাকি প্রতিনিয়ত বিবেকের দংশনে ভোগেন। এই কথাটি শিবরাম চক্রবর্তী লিখে গিয়েছিলেন। তো রেডিও বাংলানের .com-এ আজকে বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. itoservices.com
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো
1: ইংল্যান্ডে
2: প্রকৃতি যে হারে পানি যোগান দেয় এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানি ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশ ওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন পানি মূল্যবান এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন
3: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ

বিবেকের সঙ্গে যাত্রার কিন্তু একটা খুব বড় সম্পর্ক আছে। মানে একটা সময়ে যাত্রা দলে যে যাত্রা হতো তার সঙ্গে বর্তমানকালে যাত্রার বেশ কিছু অমিল রয়েছে। তো প্রাচীনকালে যে সমস্ত যাত্রাগুলো হতো তার মধ্যে একটি ক্যারেক্টার কিন্তু একদম বাঁধা থাকত, সেই ক্যারেক্টারটি হলো বিবেক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিবেকের পরনে থাকত সাধু সন্ন্যাসীদের মতন গেরুয়া বসন অথবা একদম ধবধবে সাদা বসন। আর এই বিবেক কিন্তু মঞ্চে এসে সবসময় হিরো কিংবা হিরোইনকে তার ঔচিত্যবোধ, তার কর্তব্যবোধের কথা মনে করিয়ে দিত। যদিও বর্তমান যাত্রায় সেই বিবেকের পার্টটি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে, কিন্তু এই বিবেক কিন্তু আমাদের মাঝখানে সদা জাগ্রত থাকে। তো এই বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে ইন্টারন্যাশনাল কনসায়েন্স ডের দিন, অর্থাৎ আন্তর্জাতিক বিবেক দিবসের দিনে বিবেককে নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওরে তোর বিবেকে লাগে না রে, এই কথাটা বেশ কয়েকবার বেশ কয়েকজনকে বলেছেন, ইনফ্যাক্ট আমাকেও মাঝে মধ্যে শুনতে হয়েছে। কিন্তু একটা বিষয় আমার সবসময় কনফিউশন লেগেছে জানেন, সেটা হচ্ছে যে আমার বিবেকে লাগছে কি লাগছে না সেটা আপনারা বুঝলেন কি করে? আরও একটা ব্যাপার যেটা আমার খুব বেশি করে মনে হয় যে এরকম বেশ কিছু কাজকর্ম আছে যেগুলো করতে গেলে আমাদের হয়তো কাউকে না কাউকে একটু হার্ট করতেই হয়, কিন্তু আলটিমেটলি যদি আপনি একটু বড় লক্ষ্যের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে আলটিমেটলি যিনি হার্ট হচ্ছেন তারই হয়তো এই কাজে সব থেকে বেশি উপকার হবে। এই সমস্ত ব্যাপার স্যাপারে কিন্তু বিবেকে খুব একটা দংশন আনবেন না, তার কারণ আলটিমেটলি যে ভদ্রলোক এখন হয়তো একটু ক্ষুণ্ণ হচ্ছেন আলটিমেটলি তিনিই লাভবান হবেন। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিয়া অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান্দুরিয়া রাটা। আর অবশ্যই আজকেও প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়া রাটায় থাকছে ভালো ভালো গান, আর তার সাথে সাথে অবশ্যই থাকছে নস্টালজিয়া, আর সামান্য সামান্য ছোটবেলার কিছু কথা অবশ্যই থাকছে আজকে রাটায়। তাই কোথাও যাবেন না, আজকে রাটায় জমিয়ে গল্প হবে আপনার সঙ্গে। শুনছেন রেডিও বাংলানে ডট কম, মন যখন এর উদ্দেশ্য।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

www.bengali.com-এ আজকে এমন একটা বই নিয়ে কথা বলবো, বা এমন একটা কথা বলবো যেটা আমাদের শিক্ষার প্রথম ধাপ বলা যেতে পারে। বর্ণপরিচয়ের কথা মনে আছে? সেই ছোট্টবেলায় যে বইটা আমাদেরকে অক্ষর চিনতে সাহায্য করেছিল, শব্দ চিনতে সাহায্য করেছিল, এবং যাদের প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল তাদের কাছে বর্ণপরিচয়টা কি সেই বয়সে আমরা বুঝতে পারিনি ঠিকই, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বা যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে বা সাহিত্যকে ভালোবাসে, যা বাংলা গল্পের বই পড়তে ভালোবাসে, তাদের সবার কাছে বর্ণপরিচয়টা সত্যি মূল্যবান নাকি এই বইটার কোনো মূল্য হয় না সে কথাটা বলা বেটার হবে আজকে। তাই জন্য আজকের আড্ডায় অবশ্যই বর্ণপরিচয় নিয়ে কথা হবে, এবং বর্ণপরিচয়তে কী কী আছে সেগুলো আমরা সবাই জানি, কিন্তু বর্ণপরিচয় আমাদের লাইফে কী কী দিয়েছে সেগুলো নিয়ে কখনো কথা হয়।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই নামটা আমাদের কাছে কতটা স্পেশাল। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাথা থেকে কিন্তু বেরিয়েছিল এই বইটা তৈরি করার পরিকল্পনা। সত্যি এই বইটা যদি তৈরি না হতো তাহলে কিভাবে আমরা বর্ণ শিখতাম এত সহজে? ঠিক যেমন রবি ঠাকুরের সহজ পাঠের গল্প আমরা বলেছিলাম, ঠিক সেই রকম বর্ণ পরিচয়ের কথাও কিন্তু বলতেই হতো। তার কারণ বর্ণ পরিচয় অবশ্যই সহজ পাঠের আগে তৈরি হয়েছে, এবং ওই সময় আমার মনে হয় যদি কেউ বর্ণ পরিচয়টা খুব সুন্দর করে নিজের আয়ত্তে আনতে পারত তাহলে কিন্তু তার পড়তে কোনো সমস্যা হতো না। আর আজকালকার জেনারেশনের মধ্যে বাংলা ভাষার না পড়ার একটা প্রবণতা তো সবসময় রয়ে যায়। আমার মনে হয় সেই সব স্কুলগুলো যাদের দ্বিতীয় ভাষা বাংলা, বা হচ্ছে যারা অন্য বোর্ডে পড়ে ইংলিশ মিডিয়াম তথাকথিত ভাষায় তারা পড়ে, তাদের আমার মনে হয় বাংলা যাদের শেখা দরকার এবং মাতৃভাষা বাংলা, তাদের তো অবশ্যই বাংলা ভাষাটাকে ভালোবাসা দরকার। তো সেক্ষেত্রে বর্ণ পরিচয়টা সিলেবাস থেকে আউট অফ না করে ইনক্লুড করাটা ভীষণভাবে দরকার। রেডিও বাংলা নেই.কম এ আজকে বর্ণ পরিচয় আছে আমাদের আড্ডায়।

0: ভুলে যাই।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বর্ণপরিচয় আমাদেরকে কিন্তু কোথাও গিয়ে নিজের মনের কথাগুলো বলতে শিখিয়েছে। মনের ভাব যেভাবে আমরা সম্পূর্ণ করতে পারি সেটাই তো শব্দ, আর সেই শব্দগুলো একের পর এক যদি মনের ভাব প্রকাশ করে বসে তখন কিন্তু হয়ে যায় সেটা বাক্য, অর্থাৎ সেন্টেন্স। এই যে সেন্টেন্স, সেটা তো আমাদের জীবনের প্রত্যেকটা চলার পথেই, তাই না, বলতে লাগে। কখনো আমরা ঘুম থেকে উঠে মাকে বলি, বা কখনো মন খারাপের সময় খুব প্রিয়জনকে বলি, আবার কখনো মন ভাঙলে আমরা চিঠি লিখি। এই যে চিঠি লিখি, বর্ণগুলো চিনতে শিখেছি, সেটাও কিন্তু বর্ণ পরিচয়ের জন্য। আমার মনে হয় আমি মজার ছলে একটু আমাদের বর্ণ পরিচয়ের আড্ডাটা দিতে চাইছি, কিন্তু বেশি কথা না বলে একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেক নিয়ে ফিরছি। আড্ডায় শুনছেন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা
3: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা লেটস সেভ ওয়াটার ডট কম এই সাইটটি দেখুন।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বর্ণপরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ অবধিও আমরা পড়াশোনা করেছি। এক একটা ধাপ আর একটা ধাপের থেকে একটু কঠিন, ঠিক না জানলে কঠিন, কিন্তু জানলে কত কিছুই না শিখেছি। সত্যি এরকম ভেঙে ভেঙে আমার মনে হয় না কেউ বুঝাতে পেরেছে যেটা আমাদের বর্ণ পরিচয় বুঝিয়ে দিয়েছে। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, আমাদের জীবনের প্রত্যেকটা শব্দ, না বলা কথা, সব কিছু কিন্তু বর্ণ পরিচয় শিখিয়েছে। তাই বর্ণ পরিচয়ের অবদান বাঙালির জীবনে, যারা বাংলা ভালোবাসে, যারা বাংলাকে ভালোবাসে, তাদের জন্য অনস্বীকার্য, এটা আমি মনে করি। আপনার কি মত? আপনার মত যাই হোক না কেন, আমি শুনতে রাজি। তাই আমাকে জানাতে হবে এবং আমাকে ফলো করতে হবে www.radiobanglanet.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিউজ ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তোমাদের আড্ডায় বারবারই একটা কথা বলতে ইচ্ছে করে, যেটা হচ্ছে আমরা যে কথা বলি এই কথার মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিন বহু মানুষের সঙ্গে জুড়ে যাই, আর এই জুড়ে থাকার মাধ্যমে কিন্তু আমাদের ভালো থাকা শুরু। আসলে এমন কিছু কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো হয়তো আমরা খুব যত্ন করে লালন পালন করি, আবার এমন কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো আমরা আশা করি না কিন্তু খুব সহজেই সেগুলো ঘটে যায়। সেই রকমই কিছু মুহূর্ত হয়তো কাউকে আপনি ফোন করেছেন, তো হট করে আপনার অনেকটাই আশা ছিল যে তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলবেন, কিংবা অনেক দিন পর সেই মানুষটাকে আপনি ফোন করলেন। আপনার নিজস্ব একটা চিন্তাভাবনা থেকে আপনি ভাবলেন যে হয়তো ঠিকই আজ অনেকক্ষণ কথা হবে, কিন্তু হট করে দুটো কথার পরই সে বলল, ডাকছি তাহলে, ফোনটা কেটে দিল। এরপর আপনার পরে ফোন করাটা কি উচিত হবে? কিংবা আপনি যে ভাবছেন যে এর সঙ্গে বহুক্ষণ কথা বলবো, সে কি কোন ভাবনা থেকে এই ব্যাপারটা ঘটালো? হয়তো তার পরিস্থিতিটা সত্যিই জটিল, কিংবা সে বলল আপনাকে পরে ফোন করব কিন্তু করল না। সঙ্গে থাকুন আজকের আড্ডা এই সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে। ফিরে আসছি কয়েকটা গানের পর, রাখছি তাহলে নিয়ে, জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলাদেশ ডট কমে গান মুসাফিরের আড্ডা। এখন গান

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আবারও ফিরলাম আজকের এই আটটা, রাখছি তাহলে নিয়ে। তো এমন কিছু কিছু মুহূর্ত আমাদের থাকে যে মুহূর্তটা হয়তো রাখতে ইচ্ছে হয় না, কিন্তু তাও বলতে হয় রাখছি তাহলে। এই যো একটা দরদ, এই যো একটা না রাখার একটা ইচ্ছা, সেটা কিন্তু আরও ফোন করার ইচ্ছেটাকে বাড়িয়ে দেয়। এবং এমনও কিছু কিছু মুহূর্ত থাকে বা এমন কিছু কিছু সময় থাকে যে সময়টা এই রাখছি তাহলে ব্যাপারটা সারাদিনে হয়তো চারবার ফোন হয়, কিন্তু সেই চারবারের মধ্যেও কিন্তু সেই দরদটাই থেকে থাকে, রাখছি তাহলে। আবার অনেকেই আছেন যাদেরকে ফোনের মাধ্যমে বোঝা যায় না দাদা কী ভাব প্রকাশ করছেন, এটা কিন্তু ঠিকই, কারণ আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে যে লেখালেখি হয় তার যে চলতে থাকে ব্যাপারটা, সেইটার মধ্যে কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যে সে কোন ভাবনা থেকে এই কথাটা লিখছে। হয়তো তার পরিপ্রেক্ষিতে অনেক সময় ভুল লেখা হয়ে যায়, তখন সে বলে আমি কিন্তু এটা বলতে চাইনি। এই যে একটা ব্যাপার, হোয়াটসঅ্যাপ বলুন মেসেঞ্জারে বলুন, এর ফলে যেটা ঘটে হয়তো কিছু ক্ষেত্রে খুব স্মুথলি যায়, আবার হয়তো কিছু ক্ষেত্রে কোথাও একটা চিড় খায়। কারণ সবসময় যদি আপনি তার কথা বুঝতে না পারেন বা আপনার সেই লেখার মাধ্যমে ভাব প্রকাশ করতে পারেন না অন্যজন, তখনই কিন্তু সম্পর্কে একটু হলেও ডাক লাগে, আর সেটাই কিন্তু ভুল পথ। তার থেকে বলুন সরাসরি ফোন করে কথা বলে নেওয়াটাও ঠিকঠাক, কিন্তু এই ফোনের ক্ষেত্রেও আবার কোথাও কোথাও কেউ হয়তো সঠিকটা বলে না, হয়তো কিছুটা আড়াল রাখে বা কিছুটা এড়িয়ে যায়। এই সব কিছুকে মাথায় রেখেও অনেকে বলেন রাখছি তাহলে, মানে একটা ব্যাপার থেকে থাকে যে পরে ফোন করার ইচ্ছে বা পরে ফোন করবেন কি না এই ধারণাও আমরা সঠিকভাবে বুঝে উঠতে পারি না অনেকের, তাই না? এটা হয় আসলে এক্ষেত্রে যেটা দরকার হয়, হ্যাঁ অবশ্যই একজন মানুষ বহু দূরে থাকেন আর একজন খুব এতে, কেউ হয়তো বিদেশে থাকেন কেউ এতে, তখন তো সেটা আর সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যদি কাছাকাছি থাকে তাহলে আমার মনে হয় সরাসরি দেখা করে করে কথা বলাটাই সবথেকে সঠিক পথ, এতে সম্পর্ক ঠিক থাকে। ফোন বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, মেসেঞ্জার বলুন, এর ফলে কিন্তু ভাব প্রকাশের যে ব্যাপারটা, সে যে কথাটা বলছে সেটা কিন্তু সবসময় ঠিক হয় না। সঙ্গে থাকুন, আবারও ফিরব রাখছি তাহলে ডাটা নিয়ে, আরেকটা দিকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন

তো ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর ফিরে দিলাম আজকের এই রাখছি তাহলে রাগটা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরের রাগটা। তো রাখছি তাহলে, এই দুটো শব্দের মধ্যে আমরা কোথাও কোথাও মানুষের মন জুড়ে থাকার গন্ধ পাই, আবার কখনো কখনো এই দুটো শব্দের মধ্যেই কিন্তু আর না দেখা হওয়ার গোপন রহস্যও লুকিয়ে থাকে। তো তা আমরা কখন সেটা বুঝতে পারবো, এই বোঝাটা কিন্তু সম্পূর্ণ হয় না, কারণ মানুষের ভাব বোঝাটা খুব তখনই সহজ হয় যখন তাকে দেখতে পাওয়া যায়। সবসময় তো সব কিছু মন থেকে এটাই ঠিক ভেবে আমরা অনেক সময় কাজ করি, কিন্তু সবসময় কি তা ঠিক হয় না, আর তখনই কিন্তু আমাদের মনে কষ্ট হয়, খারাপ লাগা থাকে, আমরা যাদের যা সম্পর্কে ভাবি সে সম্পর্ক থেকে হয়তো একটু দূরে চলে যাই। ফিরব আবার আজকের ইয়ারটায়, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর ফিরে আসছি, বাকি কথা বলব, জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। এখন গান

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানে পর আবার আজকের এই স্পেশাল আড্ডা, রাখছি তাহলে ডাটা নিয়ে। শুনছেন গান মুসাফিরে সৌভিকের সঙ্গে। তো সত্যি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে এই যে একে অপরের সঙ্গে যে কথাবার্তার যে একটা দীর্ঘসূত্রতা, সেটা কিন্তু ক্রমশ গভীর হয় যখন একজন আরেকজনের ভাব বুঝতে পারেন, তার আগে কিন্তু সম্ভব হয় না। কিংবা সেই মানুষটার সঙ্গে হয়তো দেখা হচ্ছে মাঝে মাঝেই, তারপর তার সঙ্গে তো ফোনে কথা, তখন তাড়াতাড়ি সেই ব্যাপারটা সম্পর্কে মানে মানুষটাকে বুঝতে অসুবিধে হয় না। তো আমাদের এটাই দরকার, যদি কোথাও মনে হয় যে এই কথার মাধ্যমে কোথাও কোনো কারোর দুঃখ পাওয়ার ব্যাপার হলো, সেটা যেন সরাসরি তখনই বলে নেওয়া যে আমি এমন কিছু বললাম যাতে কি তুমি দুঃখ পেলে, বা তুমি এমন কিছু বললে, বা তুমি এটা কেন বললে, এইভাবে কথাটা কেন বললে, তাহলে কি তুমি এখন খুবই ব্যস্ত তার জন্য, নাকি এরকম কোনো আমার সঙ্গে সেভাবে কথা বলতে চাইছো না। মানুষ এখন কাজের ক্ষেত্রে প্রচণ্ডই ব্যস্ততার মধ্যে কাটায়, আর তার মধ্যে অনেক সময় আমরা একটা ব্যাপার করি যে একদিকে কাজ করছি, আরেকদিকে ফোন করছি, আরেকদিকে এটা করছি, আরেকদিকে সেটা করছি, মানে একটা মাথায় অনেকগুলো কাজ আমরা কিন্তু করতে থাকি, আর তার ফলে এই ব্যাপারগুলো কিন্তু হঠাৎ হঠাৎ ঘটে যায়, এগুলো কিন্তু ইচ্ছে করে হয় না। তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে এই কিছু কিছু ব্যাপারকে একটু যত্ন নিয়ে অবশ্যই কথা বলা দরকার। সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে রেডিও বাংলা নেটওয়ার্ক কমে গান মুসাফিরের আড্ডা। এখন গান

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা লেটস সেভ ওয়াটার .com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com শুনছেন, সঙ্গে আছি আমি সবিকার, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা কিন্তু একদম প্রায় শেষ দিকে, আমাদের সময় একদম শেষ দিকে চলে গেছে। তো এই যে রাখছি তাহলে ব্যাপারটা, মানে এই শব্দটার মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইলাম যে এইরকম সম্পর্কের যে কথাবার্তা আমাদের হয় তার মধ্যে কিন্তু এইরকম দুঃখ, টুকরো দুঃখ বা এরকম মন খারাপের ব্যাপার কিন্তু চলতে থাকে। আর সেটাকে কিন্তু খুব সহজে আপনাদের নিজেদেরকেই সঠিক পথে আনতে হবে। আর যদি দুপক্ষই এই ব্যাপারটা থেকে সরে থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব নয়, তাহলে সম্পর্কটা টিকবে না, কোথাও না কোথাও ভেঙে যাবে। তাই আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। এই ব্যস্ততার মুহূর্তে প্রত্যেকেই ব্যস্ত, সেই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে, এবং যে মানুষটাকে আমি এতদিন ধরে চিনি সেই ভাবনাটাকে কাজে লাগিয়ে, যে যার জন্যই এত দুর্পথ চলা, সেই সম্মানটাকে জানিয়ে প্রশ্ন করা, ভুল মিটিয়ে নেওয়ার প্রশ্ন করা। পড়াশোনার সময় স্যারেরা অনেকে জিজ্ঞেস করে না, কি সবাই বুঝেছো তো, নাহলে আমাকে প্রশ্ন করো, কেউ কিছু বলছো না, আমি তো বুঝতে পারছি না, তো প্রশ্ন করো, তবে তো বুঝবো কতটা তোমরা বুঝলে বা আমি কতটা তোমাদের বোঝাতে পারলাম, এটাই দরকার। আমাদের আড্ডা আছে এ পর্যন্তই, কেমন লাগলো 4475039657 তে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের আড্ডা কেমন লাগলো। রাখছি তাহলে, ভালো থাকুন, দেখা হবে সোমবার ঠিক এই সময়। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা একটা সময় আমাদের সঙ্গে ভীষণ ক্লোজ ছিল, বা তাদের ছাড়া আমাদের চলতো না একদমই। সেই সমস্ত মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে। ছোটবেলায় যখন বুঝতাম না সেই সমস্ত মানুষগুলো ঠিক কোথায় আছেন, তখন বড়রা আমাদের বলতেন সেই সমস্ত মানুষেরা আকাশের তারা হয়ে গেছেন। সেই সমস্ত ভিনদেশি তারা যারা আমাদের মধ্যে এখনও উজ্জ্বল এবং জ্বলজ্বল করছে, সেই সমস্ত মানুষদের আমরা কোনো দিনও ভুলতে পারি না। আমি জানি আপনার জীবনেও এমন কোনো মানুষ আছে যে ভিনদেশি তারা হয়ে গিয়েছেন, কিন্তু আপনার জীবনে এখনও ভীষণ স্পেশাল। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি পরপর তিনটে গানের পরে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-23520।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা আমাদের ছেড়ে সত্যি চলে যান তারা কি আদতে আমাদের ছেড়ে যান? না, হয়তো তারা আমাদের কাছাকাছি থাকেন না, কিন্তু দূর থেকে, বহু দূর থেকে তারা আমাদের আশীর্বাদ করেন এবং আগলে রাখেন। আমরা হয়তো তাদেরকে দেখতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু তারা আমাদের আলিঙ্গন করে রাখেন সব সময়। আমি জানি এরকম মানুষ আপনার জীবনেও আছেন, যার অস্তিত্ব এখনও জ্বলজ্বল করে আপনার কাছে। ফিরছি গানের বিরতির পর, ততক্ষণ শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মনটা না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় যখন এই প্রিয় মানুষদের কথা ভীষণ মনে পড়ে, যার একটা সময় আমাদের ভীষণ কাছের, অবশ্য তারা হারিয়ে গিয়েও আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছেন। তাদের কথা মনে পড়লে মনটা হয়তো ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, তবে একটাই কথা বলবো, মন খারাপ করবেন না। আমাদের প্রিয় মানুষেরা আমাদের কিন্তু আলিঙ্গন করে রয়েছেন সব সময়। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা বলছি সেই সমস্ত বিশেষ মানুষদের নিয়ে যারা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন। আসলে তারা হারিয়ে যাননি, তারা আমাদের কাছে অদৃশ্যভাবে আলিঙ্গন করে রয়েছেন। আপনার যখন ভীষণ মন খারাপ হবে, তখন আকাশের দিকে তাকিয়ে যেই তারাটা সবথেকে বেশি উজ্জ্বল হবে, আপনি ভাববেন সেই তারাটা আপনার কাছের মানুষ। ছোটবেলা ঠিক এইভাবেই আমাদেরকে বোঝানো হতো। আসলে ছোটবেলার সব কথা কিন্তু ইললজিক্যাল নয়, তাই আর মন খারাপ নয়। মন খারাপ হলে চটপট একটা হোয়াটসঅ্যাপ +447503965712 ফিরছি কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, অনেক মানুষই আছেন যারা একা বাঁচতে ভয় পান। হয়তো এমন কোনো মানুষ আপনার জীবনে নেই যাকে আপনি সবটা বলতে পারবেন বা আপনি তাকে আগলে রাখতে পারবেন, বা কখনো মনে হতেই পারে যে একটা মানুষ যদি থাকতো সবটা শেয়ার করতে পারতাম তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো। চিন্তা নেই, আমি অ্যানি আছি তো আপনার সঙ্গে, আপনার পাশে। যদি কখনো একা লাগে তাহলে চটপট একটা হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712-তে, আমি শুনব আপনার মনের কথা। আজকে সময় বলছে একেবারে শেষ, তাই কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.com। মন যখন নিরুদ্দেশ।

কথা ক কইব না আমি কি বউ যে কথা কইব যা পালা গৃহস্থের খোকা হোক ন্যাকা দূর হোক কি জ্বালা

ಬೈ ಕಣ আমুলো সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা যা যা বে হয়।

যাবার মৌকা থাকা গাজলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলে আমি তাই বলে পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহায়া।

রাখতে হলে যেমন শরীরের যত্ন করতে হয়, ঠিক তেমনই মস্তিষ্ক ভালো রাখার জন্য চাই মস্তিষ্কের যত্ন। আর সেই জন্যই নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করতে হবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে এই যে মস্তিষ্কের যত্নের কথা বলছি, মস্তিষ্কের ব্যায়ামের কথা বলছি, মস্তিষ্ক যদি দীর্ঘদিন পর্যন্ত সচল রাখতে হয় তাহলে অবশ্যই নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামের প্রয়োজন। আর সেই জন্য কয়েকটি কাজ যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্কের ব্যায়ামের প্রয়োজন। আর সেই জন্য কয়েকটি কাজ যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু বহুদিন

আজকের পপকর্নের আড্ডায়, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

একদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। No.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নিয়মিত ব্যায়াম করা, নিয়ম মেনে হাঁটা চলা, খাওয়া দাওয়া, এগুলো করলে আমাদের শরীর ভালো থাকে। আমাদের শরীরের যত্নের কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক তেমনি আমাদের মন ভালো রাখার জন্য আমরা বেড়াতে যাই, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, এগুলোতে আমাদের শরীর মন ভালো থাকে। কিন্তু আমাদের মস্তিষ্ক, তাকে ভালো রাখার জন্য আমরা কিভাবে যত্ন নিয়ে থাকি, সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের মস্তিষ্কের যত্নের কথা বলছি, সেখানে উঠে আসছে মস্তিষ্কের ব্যায়ামের কথা। মস্তিষ্ককে সচল রাখার জন্য আমাদের নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামও কিন্তু করা প্রয়োজন। আমরা যদি চাই আমাদের বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্কে মরছে না ধরে, আর আমরা বার্ধক্যের আগেই আমাদের স্মৃতিশক্তিকে কমিয়ে না ফেলি, সেই জন্য কিন্তু আমাদের নিয়মিত মস্তিষ্কের যত্ন নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। সেই জন্য আমরা কয়েকটা কাজ যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে আমরা আমাদের রুটিনে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের মস্তিষ্ককে বহুদিন পর্যন্ত সচল রাখতে পারবো। সেই জন্য যেমন আমাদের প্রথমেই মনে আসে বই পড়ার কথা, কিভাবে জানবো, তবে একটা ব্রেকের ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়বো না।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: Hei, jalau bora. Gin sherry, champagne, rum.
1: RadioBangladesh.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মস্তিষ্কের যত্ন নিয়ে। আমরা আমাদের শরীর মনের যত্নের কথা তো বলে থাকি, আর আজ আমরা কথা বলছি মস্তিষ্কের যত্ন নিয়ে। যদি আমরা চাই অনেকদিন পর্যন্ত আমাদের মস্তিষ্ককে সচল রাখতে, আমাদের স্মৃতিশক্তিকে ধরে রাখতে, তাহলে কিন্তু মস্তিষ্কে নিয়মিত ব্যায়াম করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আর সেক্ষেত্রেই প্রথমে উঠে আসে বই পড়ার কথা। বই পড়া কিন্তু মস্তিষ্কের খুব ভালো একটা ব্যায়াম। যদি প্রতিদিন একটু পড়া যায় সেটা কিন্তু ভীষণ ভালো। অনেক সময় হয় যেটা একটানা পড়া যায় না, খেই হারিয়ে ফেলতে হয়, কিংবা যেটা হয় যে পড়তে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে একটু গ্যাপ দেওয়া যেতে পারে, কিংবা যেটা ইচ্ছে করছে সেটাই পড়ুন, যেটা ইচ্ছে করছে না সেটা পড়ার দরকার নেই। কারণ অনেক সময় হয় যদি ইচ্ছের বিরুদ্ধে পড়া হয় সেটা খুব একটা কার্যকরী হয় না। আর যেটা করা যেতে পারে সেটা হলো নিজের যেটা ইচ্ছে করছে। অনেকেরই হয় ভীষণ গান করতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে প্রাণ মন খুলে গান করুন। যদি গানের কথাগুলো মনে না পড়ে সেক্ষেত্রে সেই কথাগুলো মনে করার চেষ্টা করা, সেক্ষেত্রেও কিন্তু সেটা মস্তিষ্কের খুব ভালো ব্যায়াম। আবার যদি কবিতা লিখতে ইচ্ছে করে সেক্ষেত্রেও অনেক শব্দকে খুঁজে বার করা, আর সেগুলো একটু একটু করে খাতার পাতায় সেটা লিখে ফেলা, এটাও কিন্তু খুব ভালো মস্তিষ্কের ব্যায়াম। এই যে মস্তিষ্কের ব্যায়ামগুলো, সেগুলো যদি আমরা নিয়মিত একটু চর্চা করি তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কের যত্ন আমরা নিজেরাই নিতে পারবো। আমরা আরও কিছু কথা নিয়ে ফিরছি, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আমাদের সকলের ভেতরেই লুকিয়ে আছে একটা কৌতূহলী মন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় যেটা হয়, এই কৌতূহলী মনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাতে যেটা হয়, অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। আর এই কৌতূহলী মনটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আজ আমরা কথা বলছি আমাদের মস্তিষ্কের যত্ন নিয়ে। আর সেখানেই উঠে আসছে মস্তিষ্কের ব্যায়ামের কথা, কারণ আমাদের মস্তিষ্ককে যদি আমরা বহুদিন পর্যন্ত সচল রাখতে চাই, আর আমাদের মস্তিষ্ককে আমরা চাই যে তাতে মরছে না ধরুক, তাহলে কিন্তু নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করতেই হবে। আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে মস্তিষ্কের ব্যায়ামের কথা বলছি, সেখানেই বলতে হয় এই যে কৌতূহল, সেটা কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। বলা যায় এটা খুব ভালো একটা মস্তিষ্কের ব্যায়াম। তাই আপনার ভেতরে যদি লুকিয়ে থাকে সেই কৌতূহলী মনটা, তাহলে সেটাকে অবশ্যই বেশ ভালো করে যত্ন করে বাঁচিয়ে রাখুন। সেটা আমাদের মস্তিষ্কের ব্যায়ামের কাজ করবে। আর যদি আপনার মনে হয় কলা ছেড়ে আপনি আবৃত্তি করবেন, কবিতার কয়েকটা লাইন আপনি বারবার বলবেন, তাহলে অবশ্যই সেটা বলুন, কারণ সেটাও কিন্তু মস্তিষ্কের খুব ভালো ব্যায়াম। অনেক সময় হয় কথাগুলো ভুলে যেতে হয়, সেক্ষেত্রে মনে করার চেষ্টা করা কিংবা পড়ে নেওয়া, হ্যাঁ সেগুলো সবকিছুই কিন্তু আমাদের মস্তিষ্ককে ভালো রাখতে সাহায্য করবে। আমাদের আজকের এই মস্তিষ্কের ব্যায়াম নিয়ে, মস্তিষ্কের যত্ন নিয়ে যে আড্ডাটা, সেটা জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায়
0: কথায়, কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গানের ওপারে আমি অনামিকা, আমাদের আজকের পপকর্নে শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের মস্তিষ্কের যত্ন নিয়ে। আমরা জানি যে আমাদের ভালো থাকার জন্য আমাদের শরীর মন দুটোকেই ভালো রাখতে হবে, সেই জন্য আমাদের নিয়মিত শরীরের যত্ন নিতে হবে, আমাদের মনের যত্ন নিতে হবে। ঠিক তেমনই আমাদের ভালো থাকার জন্য আমাদের মস্তিষ্ককেও ভালো রাখতে হবে। বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্ক যাতে সচল থাকে, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা যাতে ঠিক মতো থাকে, সেই জন্য আমাদের একটু যত্ন তো নিতেই হবে। আর তাতেই কিন্তু আমাদের মস্তিষ্কে চট করে মরচে ধরবে না। আর সেই জন্য কিভাবে, বেশ কয়েকটা কাজ যদি আমরা নিয়মিত আমাদের রুটিনে আমরা জুড়ে নিই, তাহলে কিন্তু আমাদের শরীর মনের সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ককেও আমরা ভালো রাখতে পারবো। এই গল্প, এই আড্ডা আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আজকের আড্ডাটা শুরু করার আগে একটা গানের কথা খুব বেশি করে মনে পড়ছে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেহের আড্ডাটা শুরু করার আগে একটা গানের কথা খুব বেশি করে মনে পড়ছে চোখের আলোয় দেখেছিলেন চোখের

ছিলেন চোখের বাহিরে। তার কারণ আজকে আড্ডাটা এরকম কিছু জিনিসপত্র নিয়ে হবে যেগুলো আমাদের দেখাশোনার গণ্ডির অনেকটাই বাইরে। তাকে আমরা অনুভব করতে পারি, তাকে আমরা ছুঁয়ে দেখতে পারি, কিংবা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে পারি, কিন্তু তাকে সিরিয়াসলি চোখে দেখা কিংবা কানে শোনার অনেক ঊর্ধ্বে আমাদের জীবনে স্থান দিতে হয়। তো এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন।

পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোর কোনো রকম সংজ্ঞা হয় না। তো বন্ধুত্ব সেরকমই একটি সম্পর্ক। এই বন্ধুত্ব তো মানুষদের মধ্যে দেখা যায়, বিভিন্ন পশু পাখির মধ্যেও দেখা যায়। কিন্তু এরকম দুটো প্রাণী যারা কিনা সিরিয়াসলি পোলস অ্যাপার্ট, তাদের মধ্যেও যে বন্ধুত্ব দেখা যায় সেটা কি জানেন? এরকম দুটি প্রাণী হলো মানুষ এবং ডলফিন। আগে হ্যাঁ, সেই জলে বসবাসকারী মিষ্টি প্রাণীটি ডলফিন। তো আপনি যদি সমুদ্রে জাহাজে কখনো যাতায়াত করেন, তাহলে জাহাজের নাবিকদের মুখে এরকম অজস্র গল্প শুনতে পারবেন যেখানে ডলফিন নিজের প্রাণের বিনিময় হলেও মানুষের জীবন বাঁচিয়েছে। এরকম অদ্ভুত সম্পর্ক, অটুট বন্ধন দেখা যায় ডলফিন আর মানুষের মধ্যে। তো এই যে সম্পর্ক, এই যে বন্ধন, এটাও কিন্তু আমাদের দেখা শোনার পৃথিবীর অনেকটা বাইরে, কি বলেন? তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি বলছি এরকম কিছু কথা যেগুলো চোখের বাইরে, অর্থাৎ আমাদের দৃষ্টিগোচর তো একেবারেই নয়, এবং দৃষ্টিগোচর হলেও সেগুলো আমরা ঠিকভাবে যেন দেখে শুনে উঠতে পারি না। তো এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ব্যাক টু দ্য গানের এপ্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি যে চোখের বাহিরে এরকম কিছু ঘটনা আছে যেগুলো দেখলে সত্যি মনে হয় যে চোখ দৃষ্টি এর বাইরেও আরও অনেক কিছু আছে। যেমন ধরুন, কিছুদিন আগে আমি একটা ক্রিকেট ম্যাচ দেখলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, এবং সেই ম্যাচটি ছিল দৃষ্টিহীনদের ম্যাচ। সেই ম্যাচে বলের ভেতর কিছু বল বেয়ারিং ইউজ করা হয়েছিল, যার জন্য সেই শব্দ শুনে ক্রিকেটাররা খেলছিলেন। এবং এই টোটাল ম্যাচটি দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে পৃথিবীতে এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো সত্যি আমাদের চোখের বাহিরে। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই কিছু ঘটনার কথা আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Ding.
1: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিচার
2: ইংল্যান্ডে
3: প্রকৃতি যে হারে পানি যোগান দেয় এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশ বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা লেটস সেভ ওয়াটার .com এই সাইটটি দেখুন।
4: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট .com এ।

সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি, এরই বা কি ব্যাখ্যা আছে বলুন তো? সব থেকে বেশি করে ব্যাখ্যা এটাই দেওয়া যেতে পারে যে যিনি ক্রিয়েটিভ ব্যক্তি তিনি সৃষ্টি তৈরি করতে পারেন, তিনি সৃষ্টি রচনা করতে পারেন, আর যিনি যতটা ক্রিয়েটিভ নন তিনি ততটা কিছু ক্রিয়েশন তৈরি করতে পারেন না, ব্যাস সব থেকে বেশি এইটুকুই ব্যাখ্যা করা যায়। কাজেই বলছিলাম না, এরকম বেশ কিছু ব্যাপার এখনও আছে যেগুলো কিনা আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে, আমাদের চোখের বাইরে। তো রেডিও বাংলানেট.কম এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব এরকমই কিছু ঘটনা, এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো কিনা চোখের বাইরে। তার কারণ হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল ব্রেল ডে, দৃষ্টিহীনদের পড়ার উন্মুক্ত দরজা। তো সেই ব্রেল ডের দিনে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম এরকম কিছু কথা যেগুলো কিনা সত্যি চোখের বাইরে। আর একটু আগে আপনাকে বলছিলাম না যে ক্রিয়েটিভ মানুষজন, ক্রিয়েশন এরকম একটা জ্ঞান যেগুলো কিনা আমরা এখনো পর্যন্ত ব্যাখ্যা করতে পারিনি। তো সেরকমই একজন অগাধ ক্রিয়েটিভ মানুষের মৃত্যুদিনও আজকে, শচীনদেব বর্মন, বাংলা তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুরকার, তার মৃত্যুদিন আজকে। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি রইল সশ্রদ্ধ ভালোবাসা। তো আজকের দিনে এরকম বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করলাম যেগুলো আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে। কেমন লাগলো বলুন তো আপনার? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিয়া অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এরকম কিছু ঘটনা ঘটে, ইনফ্যাক্ট নিরন্তর ঘটে চলেছে, যেগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা আমাদের দেখাশোনা জ্ঞান থেকে কোনো মতেই করতে পারি না। যেমন ধরুন কিছু পশু আর ম্যাক্সিমাম পাখিদের মধ্যে এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে তারা কোনো রকম বিপদ, স্পেশালি কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি আসার আগেই সেটা টের পেয়ে যায় এবং সেখান থেকে উড়ে বেরিয়ে যায় কিংবা সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে, একদম তৎপর হয়ে যায়। তো তাদের এই সেন্সটা কীভাবে কাজ করে, কীভাবেই বা তারা এরকম ন্যাচারাল ক্যালামিটি তৈরি হওয়ার আগেই টের পেয়ে যায়, সে কথা কিন্তু আমরা এখনও পর্যন্ত এই মডার্ন সায়েন্সের যুগেও ব্যাখ্যা করতে পারিনি। সেই জন্যই বলছিলাম যে এরকম বেশ কিছু ব্যাপার আছে যেগুলো কিনা সিরিয়াসলি আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে, আমাদের চোখের বাইরে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা পুঁচকে ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাতটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডা হতে চলেছে, যেখানে থাকছে প্রচুর আড্ডা, প্রচুর কথা এবং তার সাথে সাথে ভালো ভালো গান। তাহলে বেশি দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আড্ডা মারব এমন একটা পাহাড় নিয়ে, যেই পাহাড়টার সাথে অনেক পুরাণ কাহিনী বা পৌরাণিক কাহিনী যুক্ত আছে এবং বলা যেতে পারে অবশ্যই ভারতবর্ষের কিছুটা হলেও ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে সেই পাহাড়। কোন পাহাড়ের কথা বলবো সেটা তো অবশ্যই আড্ডায় বলবো, কিন্তু তার আগে একটা মিউজিক্যাল ব্রেক। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলানাই.com মূল যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং অবশ্যই আজকে ত্রিকূট পাহাড় নিয়ে কথা বলছি। ত্রিকূট পাহাড়ের ইতিহাস অনেকেই জানেন এবং এর সাথে সাথে অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। ত্রিকূট পাহাড় অর্থাৎ তিনটে পাহাড় নিয়েই কিন্তু ত্রিকূট পাহাড়। বলা হয় নাকি এই তিনটে পাহাড়ে যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করেন, এবং সেই জন্যই এই পাহাড়ের নাম ত্রিকূট পাহাড়। এবং এই ত্রিকূট পাহাড়ের সাথে কিন্তু রাবণের একটা যোগাযোগ রয়েছে, আর তার সাথে সাথে হনুমানেরও কিন্তু একটা যোগাযোগ রয়েছে। কি সেই যোগাযোগের কাহিনী সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে কি করতে হবে বলুন তো? কিচ্ছু না, আড্ডায় থাকতেই হবে আমার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ত্রিকূট পাহাড়ের গল্প বলছিলাম, এবং তার সাথে সাথে অবশ্যই বলছিলাম এই ত্রিকূট পাহাড়ের সাথে রাবণের একটা হিস্ট্রি জড়িয়ে আছে। গল্পটা আমি জানি না সবাই জানে কিনা, একটা ছোট্ট করে বলার চেষ্টা করছি। রাবণ তো শিবের ভক্ত ছিলেন, তো তিনি শিবের কাছে বর চেয়েছিলেন যে আপনি আমার সঙ্গে চলুন লঙ্কায়। তো শিব কি কখনো যেতে পারে? কিন্তু শিবের একটা শর্ত ছিল, সে খুশি হয়ে বলেছিলেন ঠিক আছে আমি যাব, কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ হিসাবে, এবং তার সাথে সাথে এটাও বলেছিলেন যে যদি আপনি, মানে রাবণকে বলেছিলেন শিব যে যদি রাবণ কোনো একটা জায়গায় এই জ্যোতির্লিঙ্গটা রেখে দেয় তাহলে কিন্তু তিনি সেখান থেকে আর উঠবেন না, অর্থাৎ সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন। তো অনেকটা বড় যাত্রা পথ, এবং সেই যাত্রা পথে কোথাও তো বিশ্রাম নিতে হবে। তো রাবণ এই ত্রিকূট পাহাড়ের যে সবচেয়ে উপরের জায়গাটা, সেই জায়গাটায় বিশ্রাম নিয়েছে। এই জন্য এই যে ত্রিকূট পাহাড়ের সবথেকে উঁচু অংশ, সেখানে একটি হেলিপ্যাডও আছে, এবং সেখানকে বলা হয় যে রাবণের হেলিপ্যাড।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট
3: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

যদি আপনি ভারতবর্ষের ঝাড়খণ্ডের দেওঘরে ঘুরতে যান, তাহলে কিন্তু অবশ্যই এই গল্পটা, যেটা ব্রেকে যাওয়ার আগে আপনার সাথে শেয়ার করলাম, সেটার কিন্তু গল্পটা আপনাকে জানতেই হবে। আর আপনি যদি নাও জেনে থাকেন, সেখানে ঘুরতে ঘুরতে সাইট সিন দেখতে দেখতে অবশ্যই আপনি জেনে যাবেন। তার কারণ, এই যে দেওঘরে মা সতীপীঠ এবং মায়ের বলা হয় নাকি হৃদয় পড়েছে, এবং তার সাথে সাথে যে জ্যোতির্লিঙ্গটা স্থাপন করা হয় সেটাও নাকি বলা হয় যে রাবণেশ্বর শিবলিঙ্গ। এবং এই দুটোর কারণেই কিন্তু, অর্থাৎ ধর্মীয় স্থানের জন্য কিন্তু পর্যটকরা ভিড় জমায়, এবং তার সাথে সাথে এই যে ত্রিকূট পাহাড়ের মাহাত্ম্যও কিন্তু দেখতে চায় লোকে। ত্রিকূট পাহাড়ে আগে রোপওয়ে চালু ছিল, কিন্তু ইতিমধ্যে একটি অনেক বড় দুর্ঘটনার কারণে রোপওয়েটি বন্ধ হয়ে যায়।

রেডিও বাংলানে ডট কমে আজকে ত্রিকুট পাহাড় নিয়ে কথা বলছিলাম। আপনার সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি। আমার বেশ 4 কি 5 বছর আগে আমরা ত্রিকুট পাহাড় ঘুরতে গেছিলাম। ফ্যামিলি একটা ট্রিপ ছিল এবং সেখানে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল যে সেখানকার গাইড যারা তাদের কথা ভীষণভাবে বানর সেনা শোনে। প্রচুর প্রচুর বাঁদর আছে সেখানে এবং আপনি যদি হাতে করে কিছু খাবার নিয়ে যান তারা কিন্তু ইতিমধ্যেই আপনাকে একটুখানি মজার ছলে বা বলা যেতে পারে মশকরা করেই আপনার থেকে ছিনিয়ে নেবে। এবং নিজের চশমা মোবাইল ফোন এগুলো অবশ্যই সাবধানে রাখতে হবে। আর যদি আপনি গাইড নেন তাহলে কিন্তু কিছু হবে না, মোটামুটি আপনি সেফ। আর বেশ একটা অন্যরকম তাদের সাথে ছবি তোলার কিছু মুহূর্ত রয়েছে আমাদের সাথে। এবং এই যে কেউ যদি চায় হেঁটে হেঁটে ত্রিকুট পাহাড়ে উঠবে তাহলে কিন্তু অবশ্যই উঠতে পারে। রেডিও বাংলা নেই ডট কমে ত্রিকুট পাহাড়ের আড্ডাটা কেমন লাগলো প্লিজ আমার সাথে শেয়ার করবেন এবং তার সাথে সাথে অবশ্যই ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

চোখে মুখে ভালো লাগে কম বেশি, গড়িয়ে যাক অফিস কাজ খাদের পাশাপাশি, হাওয়া লাগে চোখে মুখে

শুনছেন ইউকে একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেক দিনের সকালটা শুরু হয় একটা সুন্দর গানের মাধ্যমে। অনেকেই কিন্তু বাড়িতে, যাদের বাড়িতে রেডিও আছে, তারা তো গান শোনেনি সকালবেলা রেডিও চালিয়ে। আবার অনেকে এমন মানুষও আছেন যারা প্রতিদিনের নানা কাজের ফাঁকে ফাঁকে গান শোনার একটা হ্যাবিট আছে। কিন্তু আবার এমন মানুষ আমি দেখেছি যে রাতের দিকে শোয়ার আগে কিছু সুন্দর গান তারা শোনেন। এই যে একটা সুন্দর দিনটাকে উদযাপন করেন সঙ্গীতের মাধ্যমে, এটাই একটা ভালো থাকার দুর্দান্ত একটা মেসেজ বলা যেতে পারে। তো আমাদের নিজেদেরকে ভালো রাখতে গেলে গান শোনাটা খুব দরকার। গান কিন্তু মনটাকে পাল্টে দিতে পারে। আমাদের আজকের আড্ডা সেই ভালো লাগার গান নিয়ে। সঙ্গে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। জুড়ে থাকুন আর এভাবেই শুনতে থাকুন কিছু ভালো লাগার গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আর একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

তো ব্যাক টু ব্যাক কয়েকটি গানের পর চটপট ফিরে এলাম, আর সত্যিই আমরা শুনলাম ভালো লাগার কিছু গান। সত্যি এরকম গান যদি আমরা প্রায়শই শুনতে থাকি মাঝে মধ্যেই, যখনই একটু বিষণ্ণতা চলে আসে, তাহলে কিন্তু সময়টা হঠাৎ করেই রঙিন হয়ে ওঠে, কিংবা সুন্দরভাবে এগিয়ে যেতে থাকে ভালোর দিকে। তো গান আমাদের মনকে আরও কিন্তু সবল করে তোলে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের মন কোনো কোনো দিন এমন হয় যে কারোর সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করে না, বা কারোর সঙ্গে দেখা হলেও মনে হয় না ঠিক কীরকম একটা গেল, ভালো লাগছে না। এমন এমন অনেক দিন যায় আমাদের প্রত্যেকেরই, কিছু কিছু দিন এমন যায় যেন কোনো কিছুতেই কিছু ভালো লাগে না। খুব প্রিয়জন আপনাকে ফোন করছেন, আপনি ধরছেন না, কিংবা পরে হোয়াটসঅ্যাপ লিখে জানাচ্ছেন আমি একটু বিজি আছি পরে কথা বলছি, কিংবা হয়তো তাকে বললেন যে আজ মনটা ঠিক নেই তুই কাল কর কথা বলছি। তো এই যে মন আমাদের ভালো থাকা খারাপ থাকা, এটা কিন্তু আমরা কেউ হঠাৎ করে আবিষ্কার করি, আমরা কেউ কিন্তু সেইভাবে জেনে আসি না যে আগামীকাল আমরা ভালো থাকবো বা আগামী দিন আমরা খুব খারাপ যাবে। অ্যাকচুয়ালি কিছু কিছু মুহূর্ত আমাদের এমন কাটে যেখানে আমাদের মনে হয় যে সেই বিশেষ মানুষটার সঙ্গে কাটাতে পারলে ভালো হতো, কিন্তু সেই বিশেষ মানুষটা যখন সঙ্গে না থাকে তখনই আমাদের মন খারাপটা তৈরি হয়, বা কোনো বিশেষ জিনিস সেইটা হয়তো আমরা কোথাও মিস করছি, তার ফলে এই ব্যাপারটা হয়। কিন্তু সুর, সুরের মাধ্যমে কিন্তু আমাদের মনকে খুব সহজেই আমরা ভালো রাখতে পারি। সুর কিন্তু একটা মুহূর্তকে বদলে দিতে পারে, শুধু মুহূর্ত নয়, একটা দিন কয়েকটা মাসকেও বদলে দিতে পারে সুন্দর কিছু সুর। সঙ্গে থাকুন, আমরা আবার কিছু সুন্দর সুরের অপেক্ষায় আছি, শুনি, কোথাও যাবে না, ফিরে আসছি ভালো লাগার গান কথা নিয়ে। এখন আবারও গান, অবশ্যই ভালো লাগার গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেটওয়ার্ক কম, আর সঙ্গে আছেন এই মুহূর্তে সৌভিকের, শুনছেন গান মুসাফিরের আড্ডা। তো ভালো লাগার গান, আমরা যখন আগে এই যে বিভিন্ন পাড়ায় জলসা হতো একটা বিশেষ দিনকে কেন্দ্র করে, কখনো হয়তো এই পুজোর সময়ে ব্যাপারটা খুব হতো, এবং সেই জলসার দিনে অনেকের কাছে অনেক রকম চিরকুট আসতো, সেই চিরকুটে তারা লিখে পাঠাতো প্রিয় শিল্পীকে যে এই গানটা গাওয়ার অনুরোধ আসতো আর কি, ভালো লাগার গান। হ্যাঁ, তাদের কাছে এই গানটা খুব পছন্দের, খুব প্রিয়, খুব ভালো লাগার গান। সেই ভালো লাগার গান তখন শিল্পীকে মন ভরিয়ে দিত, এটাই প্রাপ্তি ছিল একটা সময়ের। তো এখন তো জলসা সেইভাবে হয়ও না, আগে একটা ক্যাসেটের একটা ব্যাপার থাকতো, এখন ক্যাসেটও সেইভাবে আর হয় না, কিন্তু ডিজিটাল মিডিয়ার কারণে আমরা কিন্তু যে কোনো গান খুব সহজেই শুনতে পারি, এবং যদি খুব ভালো করে বিবেচনা করে দেখি তাহলে কিন্তু নতুন শিল্পী বা নতুন কিছু গান বা প্রচুর কিছু গান আমরা কিন্তু খুব সহজেই শুনি, এবং শুনে ভালো লাগার মন্তব্য সেখানে করি। কিন্তু ক্যাসেট শুনে আমরা কিন্তু মন্তব্য করতে পারতাম না, বা ভালো লাগাটা প্রকাশ করতে পারতাম না, বা কেমন লেগেছে সেটাও জানাতে পারতাম না, কোথাও একটা আবদ্ধ রাখতে হতো নিজের অন্তরের মধ্যে। কিন্তু এখন শিল্পীকে কিন্তু খুব সরাসরি ভালো লাগার কথা বলতে পারি, অনুরোধ করতে পারি। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ভালো লাগার গান নিয়ে। এখন গান

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে ভালো লাগার গান নিয়ে। আর সত্যি কথা বলতে, কার কাছে কোনটা গানটা কখন ভালো লেগে যাবে যেটা কেউ বলতেই পারে না। আর সত্যি কথা বলতে, সুর এমন একটা ব্যাপার, মানুষের কাছে কখন যে সেই সুরটা নিজের সুর হয়ে ওঠে সেটা একমাত্র সেই জানে, আর কেউ জানে না জগতের। তো এতদিন পর্যন্ত যেসব গান হিট হয়েছে, হয়তো অনেকেই সেই গান কীভাবে হিট হয়েছে বা কীভাবে সেই সুর আমাদেরকে আন্দোলিত করেছে আমরা হয়তো নিজেরাই বলতে পারবো না, কিন্তু ভেতরে সুর আন্দোলিত হওয়ার প্রধান কারণই হচ্ছে ভালো লাগা। আর সেই ভালো লাগা গান সুর মিলেমিশে এক নতুন ভালো লাগার মুহূর্ত তৈরি করে দেয়। এখনও আমরা অনেকেই আছি সেই ভালো লাগা গান আমরা যখন কোথাও শুনি বা কোথাও বাজে, আমরা নিজেদের মনেই কিন্তু আমরা গুনগুন করতে থাকি, নিজের অজান্তেই সেই গান কখন যে ঠোঁটস্থ হয় এবং সেই যে প্রিয় শিল্পী গানটা গাইছে তাদের সঙ্গে আমরা লিপ মেলানোর চেষ্টা করি, জুড়ে থাকি। সঙ্গে থাকুন, আপনারাও এইভাবেই জুড়ে থাকুন, আরও কিছু ভালো গানের আসর শুনবো, কথা শুনবো, শুনে নিই আবারও কিছু ভালো গান। শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com এ গান মুসাফির সৌভিকের সঙ্গে।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রেমিকা নূপুর পরে হঠাৎ এসেছে মোর গায়, থাকে না বেশিক্ষণ, থাকে না বেশিক্ষণ, ক্ষণিকের শিহ

ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা ভালো লাগার গান নিয়ে। তো ভালো লাগার গান মানেই অনেক সময় আমাদের প্রিয় শিল্পী তো অবশ্যই থাকে, সেই প্রিয় শিল্পীর সব গান আমাদের হয়তো পছন্দ হয় না, কিন্তু বেশ কিছু গান তো পছন্দ হয়, কিন্তু ভালো লাগার গান এইটা কিন্তু আমাদের কাছে খুব একটা প্রিয় ব্যাপার। কারণ গান এমনকি কিছু কিছু গান থাকে যেগুলো খুব জনপ্রিয়, সেগুলো এমনও হয় যে অন্য কারোর লিপে আমরা শুনতে পছন্দ করি। হয়তো পুরানো কোনো গান, রবীন্দ্রসঙ্গীত, সেটা তো নতুন শিল্পীর কণ্ঠে আমরা শুনতে আগ্রহী। আবার কিছু কিছু গান এমন থাকে যে পুরনো সেই সময়ের গান এখনকার শিল্পী যতই গান না কেন সেই গানটাই যেন কানে বাজে, সেখানে যেন একটা অদ্ভুত মিলন ক্ষেত্র তৈরি হয়ে যায় সঙ্গীতের সঙ্গে সুরের। আর এইভাবেই কিন্তু আমাদের পথ চলা, আমাদের ভালো লাগা নির্বাচন করা। তো এভাবেই জুড়ে থাকবে, এভাবেই কাছে থাকবে, পাশে থাকবে ভালো লাগার গান। কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন 4475039657 12। আর যারা ইমেল করছেন gmail@radiobanglanetwork.com চটপট পাঠিয়ে দিন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com এর সঙ্গে। টাটা।

0: মুগ্ধতা চাই চাই, এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও, এক অদ্ভুত মুগ্ধতা।
1: সত্যি বলতে এই অদ্ভুত মুগ্ধতা আমার রাস্তাঘাটে ফুচকার গাড়ি দেখলেই হয়। এই একটা খাবার বস, লোভ সামলানোটা খুব মুশকিল, মানে ছোট থেকে বড় সবাই ফুচকার প্রতি দারুণ অবসেসড। টকঝাল নোনতায় ওহ ডেলিশিয়াস, মানে এই লাজবাব আইটেমটা মুখে পড়তেই মনে হয় উফ, মানে ফুচকা নিয়ে দারুণ দারুণ সব গপ্প আছে। আমি জানি, আমি শিওর যে আপনারও ফুচকা নিয়ে প্রচুর মেমোরিজের কথা মনে পড়ে গেল। তাহলে আর দেরি কেন, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। ফিরছি তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কেমন লাগছে আমার শো আমাকে কিন্তু অবশ্যই জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। আমাকে হোয়াটসঅ্যাপ করতে কিন্তু ভুলবেন না। এবং আমাদের শোয়ের সব রকম আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আর শো শুনতে হলে নিশ্চয়ই আছে মনে ওয়েবসাইটটা, www.radiobanglanet.com। তো যেটা নিয়ে কথা বলছিলাম, ফুচকা নিয়ে। আর ফুচকা নিয়ে কথা বলতে গিয়েই জিভটা যেন জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, মানে ফুচকার নামটা বললেই জিভে যেন একটা জল চলে আসে। মানে সত্যি কথা বলতে গিয়ে আমি একটুখানি আটকে যাচ্ছি, কারণ ফুচকা আমাদের কাছে একটা ইমোশন, ফুচকা আমাদের কাছে একটা ডেলিশিয়াস আইটেম। এবং ফুচকার নানা রকম ফ্লেভার আছে, মানে শুধু টক জল দিয়ে ফুচকা খাওয়া ছাড়াও প্রচুর প্রচুর ফ্লেভার আছে। দই ফুচকা আছে, চাটনি ফুচকা আছে, ম্যাঙ্গো ফুচকা আছে, চকলেট ফুচকা আছে, প্রচুর প্রচুর ফিউশন ফুচকা এখন পাওয়া যায়। আপনার পছন্দের ফুচকার ফ্লেভার কোনটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আরও একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল ফুচকা নিয়ে। ফুচকা, ও মাই গড, মানে ফুচকা বললেই একটা যেন আট থেকে আশি, মানে সবার একটা আলাদা ইমোশনস তৈরি হয়ে যায়। আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি যারা রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খান। সত্যি, মানে ফুচকা খাওয়ার সত্যিই কোনো বয়স নেই। আর সেই ফুচকাটা যদি অত্যাধিক ঝাল দিয়ে হয় তাহলে তো আর কথাই নেই। মানে আমি শিওর আমার মতো অনেক মানুষই আছেন যারা প্রচুর ঝাল খেতে ভালোবাসেন, এবং ফুচকার মধ্যে ঝালের পরিমাণটা যেন আরও দ্বিগুণ হয়। ঠিক নাড়ে ঝোলে ফুচকাটা না খেলে মনে হয় না যে ফুচকা খাচ্ছি। আবার অনেক মানুষ আছেন যারা শুধু টক খেতে ভালোবাসেন, খুব একটা ঝাল খান না। আবার কিছু ধরনের মানুষ আছেন যারা ঝালও খান না টকও খান না। তাহলে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানান আপনার কীরকমভাবে বা কতটা ঝাল, কতটা নোনতা, কতটা টক দিয়ে আপনার ফুচকা খেতে ভালো লাগে। তাহলে আড্ডা তো চলতেই থাকবে, সে ফুচকার হোক বা যাবতীয় কোনো বিষয় নিয়ে হোক। তার জন্য তো আমাদের ওয়েবসাইটটা জানতে হবে, www.radiobanglanet.com। পরের গানটা সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কী কী তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শোভি
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম টকঝাল একটা বিরতির পর। ইয়েস, টকঝাল বিরতি, কারণ কথা হচ্ছে ফুচকা নিয়ে। আর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, আমি শিওর আপনার ফুচকা ভীষণ প্রিয় একটা পদ। হয়তো আপনি ভিন দেশে ফুচকাটা ঠিক কলকাতার মতো উপভোগ করতে পারেন না, কিন্তু ফুচকা নিয়ে আপনার নানা রকম ইমোশন আছে, নানা রকম প্রেম আছে, কি তাই না? ফুচকার সঙ্গে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা লেভেলের প্রেম আছে, সেটা আমি দেখেছি এবং শুনেছি। মানে ফুচকার প্রতি প্রচুর মানুষ অবসেসড, মানে এমন কিছু মানুষ আছেন যারা প্রত্যেক দিন বিকেলবেলা ফুচকা না খেলে তাদের দিনটা সম্পূর্ণ হয় না। ইয়েস, আমি এরকম অনেক মানুষ দেখেছি। আচ্ছা, যারা কলকাতার বাইরে থাকেন তারা কি কলকাতার ফুচকাটা মিস করেন, বা আপনার ভিন দেশের বন্ধুটিকে কলকাতার ফুচকা একবার হলেও কি খাওয়ানোর সুযোগ হয়েছে? যদি খাওয়ানোর সুযোগ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভিন দেশের বন্ধুটার কেমন লেগেছে ফুচকার স্বাদ, জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, জানি মনে আছে, তাও বলছি, +447503965712। পরে দুটো গান সাজানো রইল আপনার সেই বিশেষ বন্ধুটির জন্য, যে কলকাতার ফুচকা খেতে দারুণ আগ্রহী। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

তোমায়, আমি তো সেই কোন ছোটবেলা থেকে ফুচকাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ সত্যি, ফুচকার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে। যতদিন অন্তর অন্তর খাওয়া হোক না কেন, নতুন করে কিন্তু একটা ফুচকার প্রতি প্রেম নিশ্চয়ই জন্মায়, সেটা আপনারও হয়। তবে আমার কি মনে হয় জানেন, ফুচকাটা অনেকটা প্রাক্তন প্রেমিকের মতন। যখনই রাস্তাঘাটে একবার হলেও দেখা হয়ে যায়, তখনই প্রেম প্রেম পেয়ে ওঠে। হ্যাঁ, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, সবাই হয়তো শুনে একটুখানি অভিমান হতে পারে আমার উপর, কিন্তু আপনি কিন্তু অভিমান করবেন না, কারণ আড্ডা দিতে দিতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ পর্যায়ে বলতে মনে পড়ে গেল ফুচকার শেষ পর্যায়ে। কি বলুন তো, সব থেকে বেশি ক্রেভিংস হয় যেটার প্রতি, ফুচকার, ফাও ফুচকার ওপর। মানে ফুচকা খাওয়ার শেষে ফাও ফুচকার প্রতি একটা দারুণ ক্রেভিংস হয়। মানে আপনি যত টাকারই ফুচকা খেয়ে নিন না কেন, ফাও ফুচকা কিন্তু চাই চাই। কি ঠিক বলেছি তো, এটা না হলে মনে হয় ইস কি একটা মিস করে গেলাম। অনেকেই আছেন ফাও ফুচকাটা না দিতে চায় না, কিন্তু ফাও ফুচকা না হলে মনে হয় যেন ফুচকা খাওয়াটা ঠিক কমপ্লিট হয় না। ফাও ফুচকা খাওয়ার পর যেমন মনে হয় আরেকটু হলে ভালো হতো, তেমনই আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে অ্যানি যদি আরেকটু থাকতো। কিন্তু কিছু করার নেই, ফাও ফুচকা যেমন এন্ড হয়ে যায়, তেমনই সময়টাও বড্ড তাড়াতাড়ি এন্ড হয়ে যায়। তাই এখানেই থামতে হচ্ছে, কাল আবার আসব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

দেশ বলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় একটা জায়গা। দেশ সত্যিই বড়, কিন্তু যদি আমরা আয়তনের দিক দিয়ে বিচার করি সেখানে কিন্তু বহু ছোট ছোট দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে। আর সেই রকমই কিছু ছোট ছোট দেশের গল্প আজ আমাদের পপকর্নের আড্ডায় থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা এই যে বিভিন্ন দেশের গল্প করব, সেখানেই প্রথমেই বলতে হয় ইউরোপ মহাদেশের কথা। এটি এমন একটি মহাদেশ যেখানে যার পাশে রয়েছে এইরকমই ক্ষুদ্রতম এবং বৃহত্তম দেশ, যেমন রাশিয়া, বৃহত্তম দেশ সারা পৃথিবীতে, যা ইউরোপ এবং এশিয়ার জুড়ে একেবারে বিস্তৃত হয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে 11টা টাইম জোন আর 14টা দেশ রাশিয়ার সাথে সীমানা ভাগ করে নিয়েছে। এতটাই বিশাল এই রাশিয়া দেশটি। এছাড়া আমরা যখন আজকে ছোট ছোট দেশের গল্প বলছি, সেখানে আয়তনের দিক থেকে এইরকমই কিছু ছোট্ট দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.

তো চাল ছিল রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশের গল্প করছি, তার মধ্যে প্রথমেই যে দেশটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার নাম সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। এই দেশটি গিনি উপসাগরে বিষুবরেখার উপরে অবস্থিত। মধ্য আফ্রিকার এই দেশটি একটি আইল্যান্ড কান্ট্রি, মাত্র 372 বর্গ মাইলের আয়তন, সুতরাং বোঝাই যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই দেশ জুড়ে রয়েছে অনন্য সব উদ্ভিদ এবং অনন্য সব প্রজাতি, আর এই কারণেই, এই বৈচিত্র্যের কারণেই এই দেশটিকে বলা হয় আফ্রিকান গ্যালোপাগোস। আফ্রিকান গ্যালোপাগোস নামেই পরিচিত এই সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে দেশটি। এছাড়াও রয়েছে আরো ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্পও শেয়ার করবো আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র দেশগুলিকে নিয়ে, যেখানে এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা শেয়ার করব তার নাম ডমিনিকা। ডমিনিকার আয়তন মাত্র 290 বর্গমাইল, সুতরাং বোঝা যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই ডমিনিকাতে রয়েছে রেন ফরেস্ট, রয়েছে হট স্প্রিং, রয়েছে 9টি আগ্নেয়গিরি। আর এবার যেই দেশটির কথা বলবো তার নাম সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার যেটা ল্যান্ড এরিয়া সেটা মাত্র 238 বর্গমাইল, এতটাই ছোট্ট আয়তনের দিক থেকে এই দেশটি। তবে সেন্ট লুসিয়াতে আকর্ষণের কিন্তু অনেক জায়গা রয়েছে, রয়েছে সালফার স্প্রিং, মাঠবাদ থেকে শুরু করে সুউচ্চ পিটন মাউন্টেন, এইরকমই আরও ছোট্ট ছোট্ট আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ রয়েছে, জানবো তাদের কথাও। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্ন নিয়ে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ছোট ছোট দেশগুলোকে নিয়ে, আর সেখানেই উঠে এলো বিভিন্ন দেশের কথা। এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা বলবো সেটি ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম, লাক্সেমবার্গ। ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের সীমানা ঘেরা এই দেশটি, আর তার আয়তন মাত্র 998 বর্গ মাইল। আর এইভাবেই আমাদের আজকের এই যে আমাদের বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর যে গল্প, সেই গল্প এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে দেখা হবে আগামী কাল থেকে একই সময়, আবার চলে আসব আমাদের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: যতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: Your IT estate is complex. Managing it shouldn't be. Etos Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. Etos Services, smarter IT management. etoservices.com
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
5: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন কোমোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন, অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: चौकी चले खने खने चलु मंद मनमथ पाठ पहिला अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनियाचर दाए खनी हुई भोर
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নিরুদ্দেশ।

আজকের আড্ডাটা শুরু করার আগে একটা গানের কথা খুব বেশি করে মনে পড়ছে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। কেন বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়ে গেল। কারণ আগামী এক ঘন্টা উড়ে বেড়াবো আমরা আমাদের ইচ্ছের আকাশে ইচ্ছে ডানা মেলে দিয়ে। তো যে কথা বলছিলাম যে আজকে আড্ডাটা শুরু করার আগে এই কথাটাই বারবার মনে হচ্ছে যে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তার কারণ আজকে আড্ডাটা এরকম কিছু জিনিসপত্র নিয়ে হবে যেগুলো আমাদের দেখাশোনার গণ্ডির অনেকটাই বাইরে। তাকে আমরা অনুভব করতে পারি, তাকে আমরা ছুঁয়ে দেখতে পারি, কিংবা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে পারি, কিন্তু তাকে সিরিয়াসলি চোখে দেখা কিংবা কানে শোনার অনেক ঊর্ধ্বে আমাদের জীবনে স্থান দিতে হয়। তো এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোর কোনো রকম সংজ্ঞা হয় না। তো বন্ধুত্ব সেরকমই একটি সম্পর্ক। এই বন্ধুত্ব তো মানুষদের মধ্যে দেখা যায়, বিভিন্ন পশু পাখির মধ্যেও দেখা যায়। কিন্তু এরকম দুটো প্রাণী যারা কিনা সিরিয়াসলি পোলস অ্যাপার্ট, তাদের মধ্যেও যে বন্ধুত্ব দেখা যায় সেটা কি জানেন? এরকম দুটি প্রাণী হলো মানুষ এবং ডলফিন। আগে হ্যাঁ, সেই জলে বসবাসকারী মিষ্টি প্রাণীটি ডলফিন। তো আপনি যদি সমুদ্রে জাহাজে কখনো যাতায়াত করেন, তাহলে জাহাজের নাবিকদের মুখে এরকম অজস্র গল্প শুনতে পারবেন যেখানে ডলফিন নিজের প্রাণের বিনিময় হলেও মানুষের জীবন বাঁচিয়েছে। এরকম অদ্ভুত সম্পর্ক, অটুট বন্ধন দেখা যায় ডলফিন আর মানুষের মধ্যে। তো এই যে সম্পর্ক, এই যে বন্ধন, এটাও কিন্তু আমাদের দেখাশোনার পৃথিবীর অনেকটা বাইরে, কি বলেন? তো রেডিও বাংলানে ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি বলছি এরকম কিছু কথা যেগুলো চোখের বাইরে, অর্থাৎ আমাদের দৃষ্টিগোচর তো একেবারেই নয়, এবং দৃষ্টিগোচর হলেও সেগুলো আমরা ঠিকভাবে যেন দেখে শুনে উঠতে পারি না। তো এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে দানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ব্যাক টু দ্য গানের এ প্রান্তে রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি যে চোখের বাহিরে এরকম কিছু ঘটনা আছে যেগুলো দেখলে সত্যি মনে হয় যে চোখ, দৃষ্টি এর বাইরেও আরও অনেক কিছু আছে। যেমন ধরুন, কিছুদিন আগে আমি একটা ক্রিকেট ম্যাচ দেখলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, এবং সেই ম্যাচটি ছিল দৃষ্টিহীনদের ম্যাচ। সেই ম্যাচে বলের ভেতর কিছু বল বেয়ারিং ইউজ করা হয়েছিল, যার জন্য সেই শব্দ শুনে ক্রিকেটাররা খেলছিলেন। এবং এই টোটাল ম্যাচটি দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে পৃথিবীতে এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো সত্যি আমাদের চোখের বাইরে। তো রেডিও বাংলানে ডট কমে এরকমই কিছু ঘটনার কথা আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. etoservices.com
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম
2: ঘর আজ পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো
1: ইংল্যান্ডে
2: প্রকৃতি যে হারে পানি যোগান দেয় এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানি ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশ ওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন পানি মূল্যবান এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন
3: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ

সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি, এরই বা কি ব্যাখ্যা আছে বলুন তো? সব থেকে বেশি করে ব্যাখ্যা এটাই দেওয়া যেতে পারে যে যিনি ক্রিয়েটিভ ব্যক্তি তিনি সৃষ্টি তৈরি করতে পারেন, তিনি সৃষ্টি রচনা করতে পারেন, আর যিনি যতটা ক্রিয়েটিভ নন তিনি ততটা কিছু ক্রিয়েশন তৈরি করতে পারেন না, ব্যাস সব থেকে বেশি এইটুকুই ব্যাখ্যা করা যায়। কাজেই বলছিলাম না, এরকম বেশ কিছু ব্যাপার এখনও আছে যেগুলো কিনা আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে, আমাদের চোখের বাহিরে। তো রেডিও বাংলানেট.কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব এরকমই কিছু ঘটনা, এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো কিনা চোখের বাহিরে। তার কারণ হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল ব্রেল ডে, দৃষ্টিহীনদের পড়ার উন্মুক্ত দরজা। তো সেই ব্রেল ডের দিনে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম এরকম কিছু কথা যেগুলো কিনা সত্যি চোখের বাহিরে। আর একটু আগে আপনাকে বলছিলাম না যে ক্রিয়েটিভ মানুষজন, ক্রিয়েশন এরকম একটা জ্ঞান যেগুলো কিনা আমরা এখনো পর্যন্ত ব্যাখ্যা করতে পারিনি। তো সেরকমই একজন অগাধ ক্রিয়েটিভ মানুষের মৃত্যুদিনও আজকে, শচীন দেব বর্মন, বাংলা তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুরকার, তার মৃত্যুদিন আজকে। রেডিও বাংলানে ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি রইল সশ্রদ্ধ ভালোবাসা। তো আজকের দিনে এরকম বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করলাম যেগুলো আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে। কেমন লাগলো বলুন তো আপনার? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglane.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglane.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এরকম কিছু ঘটনা ঘটে, ইনফ্যাক্ট নিরন্তর ঘটে চলেছে, যেগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা আমাদের দেখাশোনা জ্ঞান থেকে কোনো মতেই করতে পারি না। যেমন ধরুন কিছু পশু, আর ম্যাক্সিমাম পাখিদের মধ্যে এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে তারা কোনো রকম বিপদ, স্পেশালি কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি আসার আগেই সেটা টের পেয়ে যায় এবং সেখান থেকে উড়ে বেরিয়ে যায়, কিংবা সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে, একদম তৎপর হয়ে যায়। তো তাদের এই সেন্সটা কীভাবে কাজ করে, কীভাবেই বা তারা এরকম ন্যাচারাল ক্যালামিটি তৈরি হওয়ার আগেই টের পেয়ে যায়, সে কথা কিন্তু আমরা এখনও পর্যন্ত এই মডার্ন সায়েন্সের যুগেও ব্যাখ্যা করতে পারিনি। সেই জন্যই বলছিলাম যে এরকম বেশ কিছু ব্যাপার আছে যেগুলো কিনা সিরিয়াসলি আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে, আমাদের চোখের বাইরে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা পুঁচকে ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডা হতে চলেছে, যেখানে থাকছে প্রচুর আড্ডা, প্রচুর কথা এবং তার সাথে সাথে ভালো ভালো গান। তাহলে বেশি দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আড্ডা মারব এমন একটা পাহাড় নিয়ে, যেই পাহাড়টার সাথে অনেক পুরাণ কাহিনী বা পৌরাণিক কাহিনী যুক্ত আছে এবং বলা যেতে পারে অবশ্যই ভারতবর্ষের কিছুটা হলেও ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে সেই পাহাড়। কোন পাহাড়ের কথা বলবো সেটা তো অবশ্যই আড্ডায় বলবো, কিন্তু তার আগে একটা মিউজিক্যাল ব্রেক। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলানাই.com মূল যখন নিরুদ্দেশ।

না না না ভেবো না ভেবো না বন্য বন্য।

একদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং অবশ্যই আজকে ত্রিকূট পাহাড় নিয়ে কথা বলছি। ত্রিকূট পাহাড়ের ইতিহাস অনেকেই জানেন এবং এর সাথে সাথে অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। ত্রিকূট পাহাড় অর্থাৎ তিনটে পাহাড় নিয়েই কিন্তু ত্রিকূট পাহাড়। বলা হয় নাকি এই তিনটে পাহাড়ে যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করেন, এবং সেই জন্যই এই পাহাড়ের নাম ত্রিকূট পাহাড়। এবং এই ত্রিকূট পাহাড়ের সাথে কিন্তু রাবণের একটা যোগাযোগ রয়েছে, আর তার সাথে সাথে হনুমানেরও কিন্তু একটা যোগাযোগ রয়েছে। কি সেই যোগাযোগের কাহিনী সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে কি করতে হবে বলুন তো? কিচ্ছু না, আড্ডায় থাকতেই হবে আমার সঙ্গে।

ত্রিকূট পাহাড়ের গল্প বলছিলাম, এবং তার সাথে সাথে অবশ্যই বলছিলাম এই ত্রিকূট পাহাড়ের সাথে রাবণের একটা হিস্ট্রি জড়িয়ে আছে। গল্পটা আমি জানি না সবাই জানে কিনা, একটা ছোট্ট করে বলার চেষ্টা করছি। রাবণ তো শিবের ভক্ত ছিলেন, তো তিনি শিবের কাছে বর চেয়েছিলেন যে আপনি আমার সঙ্গে চলুন লঙ্কায়। তো শিব কি কখনো যেতে পারে? কিন্তু শিবের একটা শর্ত ছিল, সে খুশি হয়ে বলেছিলেন ঠিক আছে আমি যাব, কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ হিসাবে, এবং তার সাথে সাথে এটাও বলেছিলেন যে যদি আপনি, মানে রাবণকে বলেছিলেন শিব যে যদি রাবণ কোনো একটা জায়গায় এই জ্যোতির্লিঙ্গটা রেখে দেয় তাহলে কিন্তু তিনি সেখান থেকে আর উঠবেন না, অর্থাৎ সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন। তো অনেকটা বড় যাত্রা পথ, এবং সেই যাত্রা পথে কোথাও তো বিশ্রাম নিতে হবে। তো রাবণ এই ত্রিকূট পাহাড়ের যে সবচেয়ে উপরের জায়গাটা, সেই জায়গাটায় বিশ্রাম নিয়েছেন। এই জন্য এই যে ত্রিকূট পাহাড়ের সবথেকে উঁচু অংশ, সেখানে একটি হেলিপ্যাডও আছে, এবং সেখানকে বলা হয় যে রাবণের হেলিপ্যাড।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট
3: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়ার ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

যদি আপনি ভারতবর্ষের ঝাড়খণ্ডের দেওঘরে ঘুরতে যান, তাহলে কিন্তু অবশ্যই এই গল্পটা, যেটা ব্রেকে যাওয়ার আগে আপনার সাথে শেয়ার করলাম, সেটার কিন্তু গল্পটা আপনাকে জানতেই হবে। আর আপনি যদি নাও জেনে থাকেন, সেখানে ঘুরতে ঘুরতে সাইটসিন দেখতে দেখতে অবশ্যই আপনি জেনে যাবেন। তার কারণ, এই যে দেওঘরে মা সতীপীঠ এবং মায়ের বলা হয় নাকি হৃদয় পড়েছে, এবং তার সাথে সাথে যে জ্যোতির্লিঙ্গটা স্থাপন করা হয় সেটাও নাকি বলা হয় যে রাবণেশ্বর শিবলিঙ্গ। এবং এই দুটোর কারণেই কিন্তু, অর্থাৎ ধর্মীয় স্থানের জন্য কিন্তু পর্যটকরা ভিড় জমায়, এবং তার সাথে সাথে এই যে ত্রিকূট পাহাড়ের মাহাত্ম্যও কিন্তু দেখতে চায় লোকে। ত্রিকূট পাহাড়ে আগে রোপওয়ে চালু ছিল, কিন্তু ইতিমধ্যে একটি অনেক বড় দুর্ঘটনার কারণে রোপওয়েটি বন্ধ হয়ে যায়।

রেডিও বাংলানে ডট কমে আজকে ত্রিকুট পাহাড় নিয়ে কথা বলছিলাম। আপনার সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি। আমার বেশ 4 কি 5 বছর আগে আমরা ত্রিকুট পাহাড় ঘুরতে গেছিলাম, ফ্যামিলি একটা ট্রিপ ছিল, এবং সেখানে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল যে সেখানকার গাইড যারা তাদের কথা ভীষণভাবে বানর সেনা শোনে। প্রচুর প্রচুর বাঁদর আছে সেখানে, এবং আপনি যদি হাতে করে কিছু খাবার নিয়ে যান তারা কিন্তু ইতিমধ্যেই আপনাকে একটুখানি মজার ছলে বা বলা যেতে পারে মশকরা করেই আপনার থেকে ছিনিয়ে নেবে। এবং নিজের চশমা, মোবাইল ফোন এগুলো অবশ্যই সাবধানে রাখতে হবে, আর যদি আপনি গাইড নেন তাহলে কিন্তু কিছু হবে না, মোটামুটি আপনি সেফ। আর বেশ একটা অন্যরকম তাদের সাথে ছবি তোলার কিছু মুহূর্ত রয়েছে আমাদের সাথে। এবং এই যে কেউ যদি চায় হেঁটে হেঁটে ত্রিকুট পাহাড়ে উঠবে তাহলে কিন্তু অবশ্যই উঠতে পারে। রেডিও বাংলা নেই ডট কমে ত্রিকুট পাহাড়ের আড্ডাটা কেমন লাগলো প্লিজ আমার সাথে শেয়ার করবেন, এবং তার সাথে সাথে অবশ্যই ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন ইউকে একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেক দিনের সকালটা শুরু হয় একটা সুন্দর গানের মাধ্যমে। অনেকেই কিন্তু বাড়িতে, যাদের বাড়িতে রেডিও আছে, তারা তো গান শোনেনি সকালবেলা রেডিও চালিয়ে। আবার অনেকে এমন মানুষও আছেন যারা প্রতিদিনের নানা কাজের ফাঁকে ফাঁকে গান শোনার একটা হ্যাবিট আছে। কিন্তু আবার এমন মানুষ আমি দেখেছি যে রাতের দিকে শোয়ার আগে কিছু সুন্দর গান তারা শোনেন। এই যে একটা সুন্দর দিনটাকে উদযাপন করেন সঙ্গীতের মাধ্যমে, এটাই একটা ভালো থাকার দুর্দান্ত একটা মেসেজ বলা যেতে পারে। তো আমাদের নিজেদেরকে ভালো রাখতে গেলে গান শোনাটা খুব দরকার। গান কিন্তু মনটাকে পাল্টে দিতে পারে। আমাদের আজকের আড্ডা সেই ভালো লাগার গান নিয়ে। সঙ্গে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। জুড়ে থাকুন আর এভাবেই শুনতে থাকুন কিছু ভালো লাগার গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

তো ব্যাক টু ব্যাক কয়েকটি গানের পর চটপট ফিরে এলাম, আর সত্যিই আমরা শুনলাম ভালো লাগার কিছু গান। সত্যি এরকম গান যদি আমরা প্রায়শই শুনতে থাকি মাঝে মধ্যেই যখনই একটু বিষণ্ণতা চলে আসে, তাহলে কিন্তু সময়টা হঠাৎ করেই রঙিন হয়ে ওঠে কিংবা সুন্দরভাবে এগিয়ে যেতে থাকে ভালোর দিকে। তো গান আমাদের মনকে আরও কিন্তু সবল করে তোলে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের মন কোনো কোনো দিন এমন হয় যে কারোর সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করে না, বা কারোর সঙ্গে দেখা হলেও মনে হয় না ঠিক কীরকম একটা গেল, ভালো লাগছে না। এমন এমন অনেক দিন যায় আমাদের প্রত্যেকেরই, কিছু কিছু দিন এমন যায় যেন কোনো কিছুতেই কিছু ভালো লাগে না। খুব প্রিয়জন আপনাকে ফোন করছেন, আপনি ধরছেন না, কিংবা পরে হোয়াটসঅ্যাপ লিখে জানাচ্ছেন আমি একটু বিজি আছি পরে কথা বলছি, কিংবা হয়তো তাকে বললেন যে আজ মনটা ঠিক নেই তুই কাল কর কথা বলছি। তো এই যে মন আমাদের ভালো থাকা খারাপ থাকা, এটা কিন্তু আমরা কেউ হঠাৎ করে আবিষ্কার করি, আমরা কেউ কিন্তু সেইভাবে জেনে আসি না যে আগামীকাল আমরা ভালো থাকবো বা আগামী দিন আমরা খুব খারাপ যাবে। অ্যাকচুয়ালি কিছু কিছু মুহূর্ত আমাদের এমন কাটে যেখানে আমাদের মনে হয় যে সেই বিশেষ মানুষটার সঙ্গে কাটাতে পারলে ভালো হতো, কিন্তু সেই বিশেষ মানুষটা যখন সঙ্গে না থাকে তখনই আমাদের মন খারাপটা তৈরি হয়, বা কোনো বিশেষ জিনিস সেইটা হয়তো আমরা কোথাও মিস করছি, তার ফলে এই ব্যাপারটা হয়। কিন্তু সুর, সুরের মাধ্যমে কিন্তু আমাদের মনকে খুব সহজেই আমরা ভালো রাখতে পারি। সুর কিন্তু একটা মুহূর্তকে বদলে দিতে পারে, শুধু মুহূর্ত নয়, একটা দিন কয়েকটা মাসকেও বদলে দিতে পারে সুন্দর কিছু সুর। সঙ্গে থাকুন, আমরা আবার কিছু সুন্দর সুরের অপেক্ষায় আছি, শুনি, কোথাও যাবে না, ফিরে আসছি ভালো লাগার গান কথা নিয়ে। এখন আবারও গান, অবশ্যই ভালো লাগার গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেটওয়ার্ক কম, আর সঙ্গে আছেন এই মুহূর্তে সৌভিকের, শুনছেন গান মুসাফিরের আড্ডা। তো ভালো লাগার গান, আমরা যখন আগে এই যে বিভিন্ন পাড়ায় জলসা হতো একটা বিশেষ দিনকে কেন্দ্র করে, কখনো হয়তো এই পুজোর সময়ে ব্যাপারটা খুব হতো, এবং সেই জলসার দিনে অনেকের কাছে অনেক রকম চিরকুট আসত, সেই চিরকুটে তারা লিখে পাঠাতো প্রিয় শিল্পীকে যে এই গানটা গাওয়ার অনুরোধ আসতো আর কি, ভালো লাগার গান। হ্যাঁ, তাদের কাছে এই গানটা খুব পছন্দের, খুব প্রিয়, খুব ভালো লাগার গান। সেই ভালো লাগার গান তখন শিল্পী গিয়ে মন ভরিয়ে দিত, এটাই প্রাপ্তি ছিল একটা সময়ের। তো এখন তো জলসা সেইভাবে হয়ও না, আগে একটা ক্যাসেটের একটা ব্যাপার থাকতো, এখন ক্যাসেটও সেইভাবে আর হয় না, কিন্তু ডিজিটাল মিডিয়ার কারণে আমরা কিন্তু যে কোনো গান খুব সহজেই শুনতে পারি, এবং যদি খুব ভালো করে বিবেচনা করে দেখি তাহলে কিন্তু নতুন শিল্পী বা নতুন কিছু গান বা প্রচুর কিছু গান আমরা কিন্তু খুব সহজেই শুনি, এবং শুনে ভালো লাগার মন্তব্য সেখানে করি। কিন্তু ক্যাসেট শুনে আমরা কিন্তু মন্তব্য করতে পারতাম না, বা ভালো লাগাটা প্রকাশ করতে পারতাম না, বা কেমন লেগেছে সেটাও জানাতে পারতাম না, কোথাও একটা আবদ্ধ রাখতে হতো নিজের অন্তরের মধ্যে। কিন্তু এখন শিল্পীকে কিন্তু খুব সরাসরি ভালো লাগার কথা বলতে পারি, অনুরোধ করতে পারি। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ভালো লাগার গান নিয়ে। এখন গান

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে ভালো লাগার গান নিয়ে। আর সত্যি কথা বলতে, কার কাছে কোনটা গানটা কখন ভালো লেগে যাবে যেটা কেউ বলতেই পারে না। আর সত্যি কথা বলতে, সুর এমন একটা ব্যাপার, মানুষের কাছে কখন যে সেই সুরটা নিজের সুর হয়ে ওঠে সেটা একমাত্র সেই জানে, আর কেউ জানে না জগতের। তো এতদিন পর্যন্ত যেসব গান হিট হয়েছে, হয়তো অনেকেই সেই গান কীভাবে হিট হয়েছে বা কীভাবে সেই সুর আমাদেরকে আন্দোলিত করেছে আমরা হয়তো নিজেরাই বলতে পারবো না, কিন্তু ভেতরে সুর আন্দোলিত হওয়ার প্রধান কারণই হচ্ছে ভালো লাগা। আর সেই ভালো লাগা গান সুর মিলেমিশে এক নতুন ভালো লাগার মুহূর্ত তৈরি করে দেয়। এখনও আমরা অনেকেই আছি সেই ভালো লাগা গান আমরা যখন কোথাও শুনি বা কোথাও বাজে, আমরা নিজেদের মনেই কিন্তু আমরা গুনগুন করতে থাকি। নিজের অজান্তেই সেই গান কখন যে ঠোঁটস্থ হয় এবং সেই যে প্রিয় শিল্পী গানটা গাইছে তাদের সঙ্গে আমরা লিপ মেলানোর চেষ্টা করি, জুড়ে থাকি। সঙ্গে থাকুন, আপনারাও এইভাবেই জুড়ে থাকুন। আরও কিছু ভালো গানের আসর শুনবো, কথা শুনবো, শুনে নিই আবারও কিছু ভালো গান। শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com এ গান মুসাফির সৌভিকের সঙ্গে।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রেমিকা নূপুর উপরে হঠাৎ এসেছে মোর গায়, থাকে না বেশিক্ষণ, থাকে না বেশিক্ষণ।

ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল একটা ভালো লাগার গান নিয়ে। তো ভালো লাগার গান মানেই অনেক সময় আমাদের প্রিয় শিল্পী তো অবশ্যই থাকে, সেই প্রিয় শিল্পীর সব গান আমাদের হয়তো পছন্দ হয় না, কিন্তু বেশ কিছু গান তো পছন্দ হয়, কিন্তু ভালো লাগার গান এইটা কিন্তু আমাদের কাছে খুব একটা প্রিয় ব্যাপার। কারণ গান এমনকি কিছু কিছু গান থাকে যেগুলো খুব জনপ্রিয়, সেগুলো এমনও হয় যে অন্য কারোর লিপে আমরা শুনতে পছন্দ করি, হয়তো পুরানো কোনো গান রবীন্দ্রসঙ্গীত, সেটা তো নতুন শিল্পীর কণ্ঠে আমরা শুনতে আগ্রহী। আবার কিছু কিছু গান এমন থাকে যে পুরনো সেই সময়ের গান এখনকার শিল্পী যতই গান না কেন সেই গানটাই যেন কানে বাজে, সেখানে যেন একটা অদ্ভুত মিলন ক্ষেত্র তৈরি হয়ে যায় সঙ্গীতের সঙ্গে সুরের। আর এইভাবেই কিন্তু আমাদের পথ চলা, আমাদের ভালো লাগা নির্বাচন করা। তো এভাবেই জুড়ে থাকবে, এভাবেই কাছে থাকবে, পাশে থাকবে ভালো লাগার গান। কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন 4474-3965712-তে। আর যারা ইমেল করছেন gmail@radiobanglanetwork.com-এ চটপট পাঠিয়ে দিন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com-এর সঙ্গে। টাটা।

এক অদ্ভুত মুগ্ধতা চাই চাই, এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও, এক অদ্ভুত মুগ্ধতা। সত্যি বলতে এই অদ্ভুত মুগ্ধতা আমার রাস্তাঘাটে ফুচকার গাড়ি দেখলেই হয়। এই একটা খাবার বস, লোভ সামলানোটা খুব মুশকিল, মানে ছোট থেকে বড় সবাই ফুচকার প্রতি দারুণ অবসেসড। টক ঝাল নোনতায় ওহ ডেলিশিয়াস, মানে এই লাজবাব আইটেমটা মুখে পড়তেই মনে হয় উফ, মানে ফুচকা নিয়ে দারুণ দারুণ সব গপ্প আছে। আমি জানি, আমি শিওর যে আপনারও ফুচকা নিয়ে প্রচুর মেমোরিজের কথা মনে পড়ে গেল। তাহলে আর দেরি কেন, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। ফিরছি তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

একদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানির ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কেমন লাগছে আমার শো আমাকে কিন্তু অবশ্যই জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। আমাকে হোয়াটসঅ্যাপ করতে কিন্তু ভুলবেন না। এবং আমাদের শোয়ের সব রকম আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আর শো শুনতে হলে নিশ্চয়ই আছে মনে ওয়েবসাইটটা, www.radiobanglanet.com। তো যেটা নিয়ে কথা বলছিলাম, ফুচকা নিয়ে। আর ফুচকা নিয়ে কথা বলতে গিয়েই জিভটা যেন জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মানে ফুচকার নামটা বললেই জিভে যেন একটা জল চলে আসে। মানে সত্যি কথা বলতে গিয়ে আমি একটুখানি আটকে যাচ্ছি, কারণ ফুচকা আমাদের কাছে একটা ইমোশন, ফুচকা আমাদের কাছে একটা ডেলিশিয়াস আইটেম। এবং ফুচকার নানা রকম ফ্লেভার আছে, মানে শুধু টক জল দিয়ে ফুচকা খাওয়া ছাড়াও প্রচুর প্রচুর ফ্লেভার আছে। দই ফুচকা আছে, চাটনি ফুচকা আছে, ম্যাঙ্গো ফুচকা আছে, চকলেট ফুচকা আছে, প্রচুর প্রচুর ফিউশন ফুচকা এখন পাওয়া যায়। আপনার পছন্দের ফুচকার ফ্লেভার কোনটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আরও একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল ফুচকা নিয়ে। ফুচকা, ও মাই গড, মানে ফুচকা বললেই একটা যেন আট থেকে আশি, মানে সবার একটা আলাদা ইমোশনস তৈরি হয়ে যায়। আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি যারা রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খান। সত্যি, মানে ফুচকা খাওয়ার সত্যিই কোনো বয়স নেই। আর সেই ফুচকাটা যদি অত্যাধিক ঝাল দিয়ে হয় তাহলে তো আর কথাই নেই। মানে আমি শিওর আমার মতো অনেক মানুষই আছেন যারা প্রচুর ঝাল খেতে ভালোবাসেন, এবং ফুচকার মধ্যে ঝালের পরিমাণটা যেন আরও দ্বিগুণ হয়। ঠিক নাড়ে ঝোলে ফুচকাটা না খেলে মনে হয় না যে ফুচকা খাচ্ছি। আবার অনেক মানুষ আছেন যারা শুধু টক খেতে ভালোবাসেন, খুব একটা ঝাল খান না। আবার কিছু ধরনের মানুষ আছেন যারা ঝালও খান না টকও খান না। তাহলে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানান আপনার কীরকমভাবে বা কতটা ঝাল, কতটা নোনতা, কতটা টক দিয়ে আপনার ফুচকা খেতে ভালো লাগে। তাহলে আড্ডা তো চলতেই থাকবে, সে ফুচকার হোক বা যাবতীয় কোনো বিষয় নিয়ে হোক। তার জন্য তো আমাদের ওয়েবসাইটটা জানতে হবে, www.radiobanglanet.com। পরের গানটা সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই লেটস সেভ ওয়াটার সার্চ করুন, অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম টকঝাল একটা বিরতির পর। ইয়েস, টকঝাল বিরতি, কারণ কথা হচ্ছে ফুচকা নিয়ে। আর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ, আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, আমি শিওর আপনার ফুচকা ভীষণ প্রিয় একটা পদ। হয়তো আপনি ভিন দেশে ফুচকাটা ঠিক কলকাতার মতো উপভোগ করতে পারেন না, কিন্তু ফুচকা নিয়ে আপনার নানা রকম ইমোশন আছে, নানা রকম প্রেম আছে, কি তাই না? ফুচকার সঙ্গে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা লেভেলের প্রেম আছে, সেটা আমি দেখেছি এবং শুনেছি। মানে ফুচকার প্রতি প্রচুর মানুষ অবসেসড, মানে এমন কিছু মানুষ আছেন যারা প্রত্যেক দিন বিকেলবেলা ফুচকা না খেলে তাদের দিনটা সম্পূর্ণ হয় না। ইয়েস, আমি এরকম অনেক মানুষ দেখেছি। আচ্ছা, যারা কলকাতার বাইরে থাকেন তারা কি কলকাতার ফুচকাটা মিস করেন, বা আপনার ভিন দেশের বন্ধুটিকে কলকাতার ফুচকা একবার হলেও কি খাওয়ানোর সুযোগ হয়েছে? যদি খাওয়ানোর সুযোগ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভিন দেশের বন্ধুটার কেমন লেগেছে ফুচকার স্বাদ, জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, জানি মনে আছে, তাও বলছি, +447503965712। পরে দুটো গান সাজানো রইল আপনার সেই বিশেষ বন্ধুটির জন্য, যে কলকাতার ফুচকা খেতে দারুণ আগ্রহী। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফেলেছি তোমায়, আমি তো সেই কোন ছোটোবেলা থেকে ফুচকাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ সত্যি, ফুচকার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে। যতদিন অন্তর অন্তর খাওয়া হোক না কেন, নতুন করে কিন্তু একটা ফুচকার প্রতি প্রেম নিশ্চয়ই জন্মায়, সেটা আপনারও হয়। তবে আমার কি মনে হয় জানেন, ফুচকাটা অনেকটা প্রাক্তন প্রেমিকের মতন। যখনই রাস্তাঘাটে একবার হলেও দেখা হয়ে যায়, তখনই প্রেম প্রেম পেয়ে ওঠে। হ্যাঁ, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, সবাই হয়তো শুনে একটুখানি অভিমান হতে পারে আমার উপর, কিন্তু আপনি কিন্তু অভিমান করবেন না, কারণ আড্ডা দিতে দিতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ পর্যায়ে বলতে মনে পড়ে গেল ফুচকার শেষ পর্যায়ে। কী বলুন তো, সব থেকে বেশি ক্রেভিংস হয় যেটার প্রতি, ফুচকার, ফাও ফুচকার ওপর। মানে ফুচকা খাওয়ার শেষে ফাও ফুচকার প্রতি একটা দারুণ ক্রেভিংস হয়। মানে আপনি যত টাকারই ফুচকা খেয়ে নিন না কেন, ফাও ফুচকা কিন্তু চাই চাই। কি ঠিক বলেছি তো, এটা না হলে মনে হয় ইস কি একটা মিস করে গেলাম। অনেকেই আছেন ফাও ফুচকাটা না দিতে চায় না, কিন্তু ফাও ফুচকা না হলে মনে হয় যেন ফুচকা খাওয়াটা ঠিক কমপ্লিট হয় না। ফাও ফুচকা খাওয়ার পর যেমন মনে হয় আর একটু হলে ভালো হতো, তেমনই আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে আনি যদি আর একটু থাকতো। কিন্তু কিছু করার নেই, ফাও ফুচকা যেমন এন্ড হয়ে যায়, তেমনই সময়টাও বড্ড তাড়াতাড়ি এন্ড হয়ে যায়। তাই এখানেই থামতে হচ্ছে, কাল আবার আসব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানিট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

দেশ বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় একটা জায়গা। দেশ সত্যিই বড়, কিন্তু যদি আমরা আয়তনের দিক দিয়ে বিচার করি, সেখানে কিন্তু বহু ছোট ছোট দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে। আর সেই রকমই কিছু ছোট ছোট দেশের গল্প আজ আমাদের পপকর্নের আড্ডায় থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা এই যে বিভিন্ন দেশের গল্প করব, সেখানেই প্রথমেই বলতে হয় ইউরোপ মহাদেশের কথা। এটি এমন একটি মহাদেশ যেখানে যার পাশে রয়েছে এইরকমই ক্ষুদ্রতম এবং বৃহত্তম দেশ, যেমন রাশিয়া, বৃহত্তম দেশ সারা পৃথিবীতে, যা ইউরোপ এবং এশিয়ার দ্রুততম এবং বৃহত্তম দেশ। যেমন রাশিয়া, বৃহত্তম দেশ সারা পৃথিবীতে, যা ইউরোপ

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারি। আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশের গল্প করছি, তার মধ্যে প্রথমেই যে দেশটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার নাম সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। এই দেশটি গিনি উপসাগরে বিষুবরেখার উপরে অবস্থিত। মধ্য আফ্রিকার এই দেশটি একটি আইল্যান্ড কান্ট্রি, মাত্র 372 বর্গ মাইলের আয়তন, সুতরাং বোঝাই যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই দেশ জুড়ে রয়েছে অনন্য সব উদ্ভিদ এবং অনন্য সব প্রজাতি, আর এই কারণেই, এই বৈচিত্র্যের কারণেই এই দেশটিকে বলা হয় আফ্রিকান গ্যালোপাগোস। আফ্রিকান গ্যালোপাগোস নামেই পরিচিত এই সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে দেশটি। এছাড়াও রয়েছে আরও ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্পও শেয়ার করব আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র দেশগুলিকে নিয়ে, যেখানে এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা শেয়ার করব তার নাম ডমিনিকা। ডমিনিকার আয়তন মাত্র 290 বর্গমাইল, সুতরাং বোঝা যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই ডমিনিকাতে রয়েছে রেন ফরেস্ট, রয়েছে হট স্প্রিং, রয়েছে 9টি আগ্নেয়গিরি। আর এবার যেই দেশটির কথা বলবো তার নাম সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার যেটা ল্যান্ড এরিয়া সেটা মাত্র 238 বর্গমাইল, এতটাই ছোট্ট আয়তনের দিক থেকে এই দেশটি। তবে সেন্ট লুসিয়াতে আকর্ষণের কিন্তু অনেক জায়গা রয়েছে, রয়েছে সালফার স্প্রিং, মাডবাথ থেকে শুরু করে সুউচ্চ পিটন মাউন্টেন, এইরকমই আরো ছোট্ট ছোট্ট আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ রয়েছে, জানবো তাদের কথাও। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কী কী তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্ন নিয়ে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ছোট ছোট দেশগুলোকে নিয়ে, আর সেখানেই উঠে এলো বিভিন্ন দেশের কথা। এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা বলবো সেটি ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম। লাক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের সীমানা ঘেরা এই দেশটি, আর তার আয়তন মাত্র 998 বর্গ মাইল। আর এইভাবেই আমাদের আজকের এই যে আমাদের বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর যে গল্প, সেই গল্প এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে দেখা হবে আগামীকাল থেকে একই সময়, আবার চলে আসব আমাদের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Your IT estate is complex. Managing it shouldn't be. Etos Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. Etos Services. Smarter IT management. etoservices.com
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
5: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন কোমোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন, অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: मनमथ पाठ पहिला अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनियाचर दाए खनी होई भोर।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আজকের আড্ডাটা শুরু করার আগে একটা গানের কথা খুব বেশি করে মনে পড়ছে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। কেন বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়ে গেল। কারণ আগামী এক ঘন্টা উড়ে বেড়াবো আমরা আমাদের ইচ্ছের আকাশে ইচ্ছে ডানা মেলে দিয়ে। তো যে কথা বলছিলাম যে আজকে আড্ডাটা শুরু করার আগে এই কথাটাই বারবার মনে হচ্ছে যে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তার কারণ আজকে আড্ডাটা এরকম কিছু জিনিসপত্র নিয়ে হবে যেগুলো আমাদের দেখাশোনার গণ্ডির অনেকটাই বাইরে। তাকে আমরা অনুভব করতে পারি, তাকে আমরা ছুঁয়ে দেখতে পারি, কিংবা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে পারি, কিন্তু তাকে সিরিয়াসলি চোখে দেখা কিংবা কানে শোনার অনেক ঊর্ধ্বে আমাদের জীবনে স্থান দিতে হয়। তো এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন

পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোর কোনো রকম সংজ্ঞা হয় না, তো বন্ধুত্ব সেরকমই একটি সম্পর্ক। এই বন্ধুত্ব তো মানুষদের মধ্যে দেখা যায়, বিভিন্ন পশু পাখির মধ্যেও দেখা যায়, কিন্তু এরকম দুটো প্রাণী যারা কিনা সিরিয়াসলি পোলস অ্যাপার্ট, তাদের মধ্যেও যে বন্ধুত্ব দেখা যায় সেটা কি জানেন? এরকম দুটি প্রাণী হলো মানুষ এবং ডলফিন। আগে হ্যাঁ, সেই জলে বসবাসকারী মিষ্টি প্রাণীটি ডলফিন। তো আপনি যদি সমুদ্রে জাহাজে কখনো যাতায়াত করেন, তাহলে জাহাজে নাবিকদের মুখে এরকম অজস্র গল্প শুনতে পারবেন যেখানে ডলফিন নিজের প্রাণের বিনিময় হলেও মানুষের জীবন বাঁচিয়েছে। এরকম অদ্ভুত সম্পর্ক, অটুট বন্ধন দেখা যায় ডলফিন আর মানুষের মধ্যে। তো এই যে সম্পর্ক, এই যে বন্ধন, এটাও কিন্তু আমাদের দেখাশোনার পৃথিবীর অনেকটা বাইরে, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি বলছি এরকম কিছু কথা যেগুলো চোখের বাইরে, অর্থাৎ আমাদের দৃষ্টিগোচর তো একেবারেই নয়, এবং দৃষ্টিগোচর হলেও সেগুলো আমরা ঠিকভাবে যেন দেখে শুনে উঠতে পারি না। তো এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে দানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বললো মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র ওনলি অন রেডিও বাংলানেট .com।

ব্যাক টু দ্য গানের প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি যে চোখের বাহিরে এরকম কিছু ঘটনা আছে যেগুলো দেখলে সত্যি মনে হয় যে চোখ দৃষ্টি এর বাইরেও আরও অনেক কিছু আছে। যেমন ধরুন, কিছুদিন আগে আমি একটা ক্রিকেট ম্যাচ দেখলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, এবং সেই ম্যাচটি ছিল দৃষ্টিহীনদের ম্যাচ। সেই ম্যাচে বলের ভেতর কিছু বল বেয়ারিং ইউজ করা হয়েছিল, যার জন্য সেই শব্দ শুনে ক্রিকেটাররা খেলছিলেন। এবং এই টোটাল ম্যাচটি দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে পৃথিবীতে এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো সত্যি আমাদের চোখের বাহিরে। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই কিছু ঘটনার কথা আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. etoservices.com
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিচার
1: ইংল্যান্ডে
2: প্রকৃতি যে হারে পানি যোগান দেয় এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানি ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশ ওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন পানি মূল্যবান এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন
3: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ

সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি, এরই বা কি ব্যাখ্যা আছে বলুন তো? সব থেকে বেশি করে ব্যাখ্যা এটাই দেওয়া যেতে পারে যে যিনি ক্রিয়েটিভ ব্যক্তি তিনি সৃষ্টি তৈরি করতে পারেন, তিনি সৃষ্টি রচনা করতে পারেন, আর যিনি যতটা ক্রিয়েটিভ নন তিনি ততটা কিছু ক্রিয়েশন তৈরি করতে পারেন না, ব্যাস সব থেকে বেশি এইটুকুই ব্যাখ্যা করা যায়। কাজেই বলছিলাম না, এরকম বেশ কিছু ব্যাপার এখনও আছে যেগুলো কিনা আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে, আমাদের চোখের বাহিরে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব এরকমই কিছু ঘটনা, এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো কিনা চোখের বাহিরে। তার কারণ হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল ব্রেল ডে, দৃষ্টিহীনদের পড়ার উন্মুক্ত দরজা। তো সেই ব্রেল ডের দিনে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম এরকম কিছু কথা যেগুলো কিনা সত্যি চোখের বাহিরে। আর একটু আগে আপনাকে বলছিলাম না যে ক্রিয়েটিভ মানুষজন, ক্রিয়েশন এরকম একটা জ্ঞান যেগুলো কিনা আমরা এখনো পর্যন্ত ব্যাখ্যা করতে পারিনি। তো সেরকমই একজন অগাধ ক্রিয়েটিভ মানুষের মৃত্যুদিনও আজকে, শচীনদেব বর্মন, বাংলা তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুরকার, তার মৃত্যুদিন আজকে। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি রইল সশ্রদ্ধ ভালোবাসা। তো আজকের দিনে এরকম বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করলাম যেগুলো আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে। কেমন লাগলো বলুন তো? আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এরকম কিছু ঘটনা ঘটে, ইনফ্যাক্ট নিরন্তর ঘটে চলেছে, যেগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা আমাদের দেখাশোনা জ্ঞান থেকে কোনো মতেই করতে পারি না। যেমন ধরুন কিছু পশু, আর ম্যাক্সিমাম পাখিদের মধ্যে এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে তারা কোনো রকম বিপদ, স্পেশালি কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি আসার আগেই সেটা টের পেয়ে যায় এবং সেখান থেকে উড়ে বেরিয়ে যায়, কিংবা সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে, একদম তৎপর হয়ে যায়। তো তাদের এই সেন্সটা কীভাবে কাজ করে, কীভাবেই বা তারা এরকম ন্যাচারাল ক্যালামিটি তৈরি হওয়ার আগেই টের পেয়ে যায়, সে কথা কিন্তু আমরা এখনও পর্যন্ত এই মডার্ন সায়েন্সের যুগেও ব্যাখ্যা করতে পারিনি। সেই জন্যই বলছিলাম যে এরকম বেশ কিছু ব্যাপার আছে যেগুলো কিনা সিরিয়াসলি আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে, আমাদের চোখের বাইরে। তো রেডিও বাংলানের .com-এ আজকে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা পুঁচকে ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডা হতে চলেছে, যেখানে থাকছে প্রচুর আড্ডা, প্রচুর কথা এবং তার সাথে সাথে ভালো ভালো গান। তাহলে বেশি দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আড্ডা মারব এমন একটা পাহাড় নিয়ে, যেই পাহাড়টার সাথে অনেক পুরাণ কাহিনী বা পৌরাণিক কাহিনী যুক্ত আছে এবং বলা যেতে পারে অবশ্যই ভারতবর্ষের কিছুটা হলেও ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে সেই পাহাড়। কোন পাহাড়ের কথা বলবো সেটা তো অবশ্যই আড্ডায় বলবো, কিন্তু তার আগে একটা মিউজিক্যাল ব্রেক। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলানাই.com মূল যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং অবশ্যই আজকে ত্রিকূট পাহাড় নিয়ে কথা বলছি। ত্রিকূট পাহাড়ের ইতিহাস অনেকেই জানেন এবং এর সাথে সাথে অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। ত্রিকূট পাহাড় অর্থাৎ তিনটে পাহাড় নিয়েই কিন্তু ত্রিকূট পাহাড়। বলা হয় নাকি এই তিনটে পাহাড়ে যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করেন এবং সেই জন্যই এই পাহাড়ের নাম ত্রিকূট পাহাড়। এবং এই ত্রিকূট পাহাড়ের সাথে কিন্তু রাবণের একটা যোগাযোগ রয়েছে, আর তার সাথে সাথে হনুমানেরও কিন্তু একটা যোগাযোগ রয়েছে। কি সেই যোগাযোগের কাহিনী সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে কি করতে হবে বলুন তো? কিচ্ছু না, আড্ডায় থাকতেই হবে আমার সঙ্গে।

ত্রিকূট পাহাড়ের গল্প বলছিলাম, এবং তার সাথে সাথে অবশ্যই বলছিলাম এই ত্রিকূট পাহাড়ের সাথে রাবণের একটা হিস্ট্রি জড়িয়ে আছে। গল্পটা আমি জানি না সবাই জানে কিনা, একটা ছোট্ট করে বলার চেষ্টা করছি। রাবণ তো শিবের ভক্ত ছিলেন, তো তিনি শিবের কাছে বর চেয়েছিলেন যে আপনি আমার সঙ্গে চলুন লঙ্কায়। তো শিব কি কখনো যেতে পারে? কিন্তু শিবের একটা শর্ত ছিল, সে খুশি হয়ে বলেছিলেন ঠিক আছে আমি যাব, কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ হিসাবে, এবং তার সাথে সাথে এটাও বলেছিলেন যে যদি আপনি, মানে রাবণকে বলেছিলেন শিব যে যদি রাবণ কোনো একটা জায়গায় এই জ্যোতির্লিঙ্গটা রেখে দেয় তাহলে কিন্তু তিনি সেখান থেকে আর উঠবেন না, অর্থাৎ সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন। তো অনেকটা বড় যাত্রা পথ, এবং সেই যাত্রা পথে কোথাও তো বিশ্রাম নিতে হবে। তো রাবণ এই ত্রিকূট পাহাড়ের যে সবচেয়ে উপরের জায়গাটা, সেই জায়গাটায় বিশ্রাম নিয়েছেন। এই জন্য এই যে ত্রিকূট পাহাড়ের সবথেকে উঁচু অংশ, সেখানে একটি হেলিপ্যাডও আছে, এবং সেখানকে বলা হয় যে রাবণের হেলিপ্যাড।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা
2: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কী কী তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা লেটস সেভ ওয়াটার .com এই সাইটটি দেখুন।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

যদি আপনি ভারতবর্ষের ঝাড়খণ্ডের দেওঘরে ঘুরতে যান, তাহলে কিন্তু অবশ্যই এই গল্পটা, যেটা ব্রেকে যাওয়ার আগে আপনার সাথে শেয়ার করলাম, সেটার কিন্তু গল্পটা আপনাকে জানতেই হবে। আর আপনি যদি নাও জেনে থাকেন, সেখানে ঘুরতে ঘুরতে সাইট সিন দেখতে দেখতে অবশ্যই আপনি জেনে যাবেন। তার কারণ, এই যে দেওঘরে মা সতীপীঠ এবং মায়ের বলা হয় নাকি হৃদয় পড়েছে, এবং তার সাথে সাথে যে জ্যোতির্লিঙ্গটা স্থাপন করা হয় সেটাও নাকি বলা হয় যে রাবণেশ্বর শিবলিঙ্গ, এবং এই দুটোর কারণেই কিন্তু, অর্থাৎ ধর্মীয় স্থানের জন্য কিন্তু পর্যটকরা ভিড় জমায়, এবং তার সাথে সাথে এই যে ত্রিকূট পাহাড়ের মাহাত্ম্যও কিন্তু দেখতে চায় লোকে। ত্রিকূট পাহাড়ে আগে রোপওয়ে চালু ছিল, কিন্তু ইতিমধ্যে একটি অনেক বড় দুর্ঘটনার কারণে রোপওয়েটি বন্ধ হয়ে যায়।

রেডিও বাংলানে ডট কমে আজকে ত্রিকুট পাহাড় নিয়ে কথা বলছিলাম। আপনার সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি। আমার বেশ 4 কি 5 বছর আগে আমরা ত্রিকুট পাহাড় ঘুরতে গেছিলাম, ফ্যামিলি একটা ট্রিপ ছিল, এবং সেখানে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল যে সেখানকার গাইড যারা তাদের কথা ভীষণভাবে বানর সেনা শোনে। প্রচুর প্রচুর বাঁদর আছে সেখানে, এবং আপনি যদি হাতে করে কিছু খাবার নিয়ে যান তারা কিন্তু ইতিমধ্যেই আপনাকে একটুখানি মজার ছলে বা বলা যেতে পারে মশকরা করেই আপনার থেকে ছিনিয়ে নেবে। এবং নিজের চশমা, মোবাইল ফোন এগুলো অবশ্যই সাবধানে রাখতে হবে, আর যদি আপনি গাইড নেন তাহলে কিন্তু কিছু হবে না, মোটামুটি আপনি সেফ। আর বেশ একটা অন্যরকম তাদের সাথে ছবি তোলার কিছু মুহূর্ত রয়েছে আমাদের সাথে। এবং এই যে কেউ যদি চায় হেঁটে হেঁটে ত্রিকুট পাহাড়ে উঠবে তাহলে কিন্তু অবশ্যই উঠতে পারে। রেডিও বাংলা নেই ডট কমে ত্রিকুট পাহাড়ের আড্ডাটা কেমন লাগলো প্লিজ আমার সাথে শেয়ার করবেন, এবং তার সাথে সাথে অবশ্যই ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন ইউকে একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেক দিনের সকালটা শুরু হয় একটা সুন্দর গানের মাধ্যমে। অনেকেই কিন্তু বাড়িতে, যাদের বাড়িতে রেডিও আছে, তারা তো গান শোনেনি সকালবেলা রেডিও চালিয়ে। আবার অনেকে এমন মানুষও আছেন যারা প্রতিদিনের নানা কাজের ফাঁকে ফাঁকে গান শোনার একটা হ্যাবিট আছে। কিন্তু আবার এমন মানুষ আমি দেখেছি যে রাতের দিকে শোয়ার আগে কিছু সুন্দর গান তারা শোনেন। এই যে একটা সুন্দর দিনটাকে উদযাপন করেন সঙ্গীতের মাধ্যমে, এটাই একটা ভালো থাকার দুর্দান্ত একটা মেসেজ বলা যেতে পারে। তো আমাদের নিজেদেরকে ভালো রাখতে গেলে গান শোনাটা খুব দরকার। গান কিন্তু মনটাকে পাল্টে দিতে পারে। আমাদের আজকের আড্ডা সেই ভালো লাগার গান নিয়ে। সঙ্গে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। জুড়ে থাকুন আর এভাবেই শুনতে থাকুন কিছু ভালো লাগার গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনাকে লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

তো ব্যাক টু ব্যাক কয়েকটি গানের পর চটপট ফিরে এলাম, আর সত্যিই আমরা শুনলাম ভালো লাগার কিছু গান। সত্যি এরকম গান যদি আমরা প্রায়শই শুনতে থাকি মাঝে মধ্যেই যখনই একটু বিষণ্ণতা চলে আসে, তাহলে কিন্তু সময়টা হঠাৎ করেই রঙিন হয়ে ওঠে, কিংবা সুন্দরভাবে এগিয়ে যেতে থাকে ভালোর দিকে। তো গান আমাদের মনকে আরও কিন্তু সবল করে তোলে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের মন কোনো কোনো দিন এমন হয় যে কারোর সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করে না, বা কারোর সঙ্গে দেখা হলেও মনে হয় না ঠিক কীরকম একটা গেল, ভালো লাগছে না। এমন এমন অনেক দিন যায় আমাদের প্রত্যেকেরই, কিছু কিছু দিন এমন যায় যেন কোনো কিছুতেই কিছু ভালো লাগে না। খুব প্রিয়জন আপনাকে ফোন করছেন, আপনি ধরছেন না, কিংবা পরে হোয়াটসঅ্যাপ লিখে জানাচ্ছেন আমি একটু বিজি আছি পরে কথা বলছি, কিংবা হয়তো তাকে বললেন যে আজ মনটা ঠিক নেই তুই কাল কর কথা বলছি। তো এই যে মন আমাদের ভালো থাকা খারাপ থাকা, এটা কিন্তু আমরা কেউ হঠাৎ করে আবিষ্কার করি, আমরা কেউ কিন্তু সেইভাবে জেনে আসি না যে আগামীকাল আমরা ভালো থাকবো বা আগামী দিন আমরা খুব খারাপ যাবে। অ্যাকচুয়ালি কিছু কিছু মুহূর্ত আমাদের এমন কাটে যেখানে আমাদের মনে হয় যে সেই বিশেষ মানুষটার সঙ্গে কাটাতে পারলে ভালো হতো, কিন্তু সেই বিশেষ মানুষটা যখন সঙ্গে না থাকে তখনই আমাদের মন খারাপটা তৈরি হয়, বা কোনো বিশেষ জিনিস সেইটা হয়তো আমরা কোথাও মিস করছি তার ফলে এই ব্যাপারটা হয়। কিন্তু সুর, সুরের মাধ্যমে কিন্তু আমাদের মনকে খুব সহজেই আমরা ভালো রাখতে পারি। সুর কিন্তু একটা মুহূর্তকে বদলে দিতে পারে, শুধু মুহূর্ত নয়, একটা দিন কয়েকটা মাসকেও বদলে দিতে পারে সুন্দর কিছু সুর। সঙ্গে থাকুন, আমরা আবার কিছু সুন্দর সুরের অপেক্ষায় আছি, শুনি, কোথাও যাবে না, ফিরে আসছি ভালো লাগার গান কথা নিয়ে। এখন আবারও গান, অবশ্যই ভালো লাগার গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেটওয়ার্ক কম, আর সঙ্গে আছেন এই মুহূর্তে সৌভিকের, শুনছেন গান মুসাফিরের আড্ডা। তো ভালো লাগার গান, আমরা যখন আগে এই যে বিভিন্ন পাড়ায় জলসা হতো একটা বিশেষ দিনকে কেন্দ্র করে, কখনো হয়তো এই পুজোর সময়ে ব্যাপারটা খুব হতো, এবং সেই জলসার দিনে অনেকের কাছে অনেক রকম চিরকুট আসতো, সেই চিরকুটে তারা লিখে পাঠাতো প্রিয় শিল্পীকে যে এই গানটা গাওয়ার অনুরোধ আসতো আর কি, ভালো লাগার গান। হ্যাঁ, তাদের কাছে এই গানটা খুব পছন্দের, খুব প্রিয়, খুব ভালো লাগার গান। সেই ভালো লাগার গান তখন শিল্পী গিয়ে মন ভরিয়ে দিত, এটাই প্রাপ্তি ছিল একটা সময়ের। তো এখন তো জলসা সেইভাবে হয়ও না, আগে একটা ক্যাসেটের একটা ব্যাপার থাকতো, এখন ক্যাসেটও সেইভাবে আর হয় না, কিন্তু ডিজিটাল মিডিয়ার কারণে আমরা কিন্তু যে কোনো গান খুব সহজেই শুনতে পারি, এবং যদি খুব ভালো করে বিবেচনা করে দেখি তাহলে কিন্তু নতুন শিল্পী বা নতুন কিছু গান বা প্রচুর কিছু গান আমরা কিন্তু খুব সহজেই শুনি, এবং শুনে ভালো লাগার মন্তব্য সেখানে করি। কিন্তু ক্যাসেট শুনে আমরা কিন্তু মন্তব্য করতে পারতাম না, বা ভালো লাগাটা প্রকাশ করতে পারতাম না, বা কেমন লেগেছে সেটাও জানাতে পারতাম না, কোথাও একটা আবদ্ধ রাখতে হতো নিজের অন্তরের মধ্যে। কিন্তু এখন শিল্পীকে কিন্তু খুব সরাসরি ভালো লাগার কথা বলতে পারি, অনুরোধ করতে পারি। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ভালো লাগার গান নিয়ে। এখন গান

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে ভালো লাগার গান নিয়ে। আর সত্যি কথা বলতে, কার কাছে কোনটা গানটা কখন ভালো লেগে যাবে যেটা কেউ বলতেই পারে না। আর সত্যি কথা বলতে, সুর এমন একটা ব্যাপার, মানুষের কাছে কখন যে সেই সুরটা নিজের সুর হয়ে ওঠে সেটা একমাত্র সেই জানে, আর কেউ জানে না জগতের। তো এতদিন পর্যন্ত যেসব গান হিট হয়েছে, হয়তো অনেকেই সেই গান কীভাবে হিট হয়েছে বা কীভাবে সেই সুর আমাদেরকে আন্দোলিত করেছে আমরা হয়তো নিজেরাই বলতে পারবো না, কিন্তু ভেতরে সুর আন্দোলিত হওয়ার প্রধান কারণই হচ্ছে ভালো লাগা। আর সেই ভালো লাগা গান সুর মিলেমিশে এক নতুন ভালো লাগার মুহূর্ত তৈরি করে দেয়। এখনও আমরা অনেকেই আছি সেই ভালো লাগা গান আমরা যখন কোথাও শুনি বা কোথাও বাজে, আমরা নিজেদের মনেই কিন্তু আমরা গুনগুন করতে থাকি, নিজের অজান্তেই সেই গান কখন যে ঠোঁটস্থ হয় এবং সেই যে প্রিয় শিল্পী গানটা গাইছে তাদের সঙ্গে আমরা লিপ মেলানোর চেষ্টা করি, জুড়ে থাকি। সঙ্গে থাকুন, আপনারাও এইভাবেই জুড়ে থাকুন, আরও কিছু ভালো গানের আসর শুনবো, কথা শুনবো, শুনে নিই আবারও কিছু ভালো গান। শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com এ গান মুসাফির সৌভিকের সঙ্গে।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা ভালো লাগার গান নিয়ে। তো ভালো লাগার গান মানেই অনেক সময় আমাদের প্রিয় শিল্পী তো অবশ্যই থাকে, সেই প্রিয় শিল্পীর সব গান আমাদের হয়তো পছন্দ হয় না, কিন্তু বেশ কিছু গান তো পছন্দ হয়, কিন্তু ভালো লাগার গান এইটা কিন্তু আমাদের কাছে খুব একটা প্রিয় ব্যাপার। কারণ গান এমনকি কিছু কিছু গান থাকে যেগুলো খুব জনপ্রিয়, সেগুলো এমনও হয় যে অন্য কারোর লিপে আমরা শুনতে পছন্দ করি। হয়তো পুরানো কোনো গান, রবীন্দ্রসঙ্গীত, সেটা তো নতুন শিল্পীর কণ্ঠে আমরা শুনতে আগ্রহী। আবার কিছু কিছু গান এমন থাকে যে পুরনো সেই সময়ের গান এখনকার শিল্পী যতই গান না কেন সেই গানটাই যেন কানে বাজে, সেখানে যেন একটা অদ্ভুত মিলন ক্ষেত্র তৈরি হয়ে যায় সঙ্গীতের সঙ্গে সুরের। আর এইভাবেই কিন্তু আমাদের পথ চলা, আমাদের ভালো লাগা নির্বাচন করা। তো এভাবেই জুড়ে থাকবে, এভাবেই কাছে থাকবে, পাশে থাকবে ভালো লাগার গান। কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন 4475039657 12। আর যারা ইমেল করছেন gmail@radiobanglanet.com চটপট পাঠিয়ে দিন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর জুড়ে থাকুন radiobanglanet.com সঙ্গে। টাটা।

এক অদ্ভুত মুগ্ধতা চাই চাই, এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও, এক অদ্ভুত মুগ্ধতা। সত্যি বলতে এই অদ্ভুত মুগ্ধতা আমার রাস্তাঘাটে ফুচকার গাড়ি দেখলেই হয়। এই একটা খাবার।

বস, লোভ সামলানোটা খুব মুশকিল, মানে ছোট থেকে বড় সবাই ফুচকার প্রতি দারুণ অবসেসড। টকঝাল নোনতায় ওহ ডেলিশিয়াস, মানে এই লাজবাব আইটেমটা মুখে পড়তেই মনে হয় উফ, মানে ফুচকা নিয়ে দারুণ দারুণ সব গপ্প আছে। আমি জানি, আমি শিওর যে আপনারও ফুচকা নিয়ে প্রচুর মেমোরিজের কথা মনে পড়ে গেল। তাহলে আর দেরি কেন, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। ফিরছি তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানির ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কেমন লাগছে আমার শো আমাকে কিন্তু অবশ্যই জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। আমাকে হোয়াটসঅ্যাপ করতে কিন্তু ভুলবেন না। এবং আমাদের শোয়ের সব রকম আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আর শো শুনতে হলে নিশ্চয়ই আছে মনে ওয়েবসাইটটা, www.radiobanglanet.com। তো যেটা নিয়ে কথা বলছিলাম, ফুচকা নিয়ে। আর ফুচকা নিয়ে কথা বলতে গিয়েই জিভটা যেন জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মানে ফুচকার নামটা বললেই জিভে যেন একটা জল চলে আসে। মানে সত্যি কথা বলতে গিয়ে আমি একটুখানি আটকে যাচ্ছি, কারণ ফুচকা আমাদের কাছে একটা ইমোশন, ফুচকা আমাদের কাছে একটা ডেলিশিয়াস আইটেম। এবং ফুচকার নানা রকম ফ্লেভার আছে, মানে শুধু টক জল দিয়ে ফুচকা খাওয়া ছাড়াও প্রচুর প্রচুর ফ্লেভার আছে। দই ফুচকা আছে, চাটনি ফুচকা আছে, ম্যাঙ্গো ফুচকা আছে, চকলেট ফুচকা আছে, প্রচুর প্রচুর ফিউশন ফুচকা এখন পাওয়া যায়। আপনার পছন্দের ফুচকার ফ্লেভার কোনটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আরও একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল ফুচকা নিয়ে। ফুচকা, ও মাই গড, মানে ফুচকা বললেই একটা যেন আট থেকে আশি, মানে সবার একটা আলাদা ইমোশনস তৈরি হয়ে যায়। আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি যারা রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খান। সত্যি, মানে ফুচকা খাওয়ার সত্যিই কোনো বয়স নেই। আর সেই ফুচকাটা যদি অত্যাধিক ঝাল দিয়ে হয় তাহলে তো আর কথাই নেই। মানে আমি শিওর আমার মতো অনেক মানুষই আছেন যারা প্রচুর ঝাল খেতে ভালোবাসেন, এবং ফুচকার মধ্যে ঝালের পরিমাণটা যেন আরও দ্বিগুণ হয়। ঠিক নাড়ে ঝোলে ফুচকাটা না খেলে মনে হয় না যে ফুচকা খাচ্ছি। আবার অনেক মানুষ আছেন যারা শুধু টক খেতে ভালোবাসেন, খুব একটা ঝাল খান না। আবার কিছু ধরনের মানুষ আছেন যারা ঝালও খান না টকও খান না। তাহলে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানান আপনার কীরকমভাবে বা কতটা ঝাল, কতটা নোনতা, কতটা টক দিয়ে আপনার ফুচকা খেতে ভালো লাগে। তাহলে আড্ডা তো চলতেই থাকবে, সে ফুচকার হোক বা যাবতীয় কোনো বিষয় নিয়ে হোক। তার জন্য তো আমাদের ওয়েবসাইটটা জানতে হবে, www.radiobanglanet.com। পরের গানটা সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কী কী তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম টকঝাল একটা বিরতির পর। ইয়েস, টকঝাল বিরতি, কারণ কথা হচ্ছে ফুচকা নিয়ে। আর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ, আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, আমি শিওর আপনার ফুচকা ভীষণ প্রিয় একটা পদ। হয়তো আপনি ভিন দেশে ফুচকাটা ঠিক কলকাতার মতো উপভোগ করতে পারেন না, কিন্তু ফুচকা নিয়ে আপনার নানা রকম ইমোশন আছে, নানা রকম প্রেম আছে, কি তাই না? ফুচকার সঙ্গে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা লেভেলের প্রেম আছে, সেটা আমি দেখেছি এবং শুনেছি। মানে ফুচকার প্রতি প্রচুর মানুষ অবসেসড, মানে এমন কিছু মানুষ আছেন যারা প্রত্যেক দিন বিকেলবেলা ফুচকা না খেলে তাদের দিনটা সম্পূর্ণ হয় না। ইয়েস, আমি এরকম অনেক মানুষ দেখেছি। আচ্ছা, যারা কলকাতার বাইরে থাকেন তারা কি কলকাতার ফুচকাটা মিস করেন, বা আপনার ভিন দেশের বন্ধুটিকে কলকাতার ফুচকা একবার হলেও কি খাওয়ানোর সুযোগ হয়েছে? যদি খাওয়ানোর সুযোগ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভিন দেশের বন্ধুটার কেমন লেগেছে ফুচকার স্বাদ, জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, জানি মনে আছে, তাও বলছি, +447503965712। পরে দুটো গান সাজানো রইল আপনার সেই বিশেষ বন্ধুটির জন্য, যে কলকাতার ফুচকা খেতে দারুণ আগ্রহী। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফেলেছি তোমায়, আমি তো সেই কোন ছোটোবেলা থেকে ফুচকাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ সত্যি, ফুচকার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে। যতদিন অন্তর অন্তর খাওয়া হোক না কেন, নতুন করে কিন্তু একটা ফুচকার প্রতি প্রেম নিশ্চয়ই জন্মায়, সেটা আপনারও হয়। তবে আমার কি মনে হয় জানেন, ফুচকাটা অনেকটা প্রাক্তন প্রেমিকের মতন। যখনই রাস্তাঘাটে একবার হলেও দেখা হয়ে যায়, তখনই প্রেম প্রেম পেয়ে ওঠে। হ্যাঁ, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, সবাই হয়তো শুনে একটুখানি অভিমান হতে পারে আমার উপর, কিন্তু আপনি কিন্তু অভিমান করবেন না, কারণ আড্ডা দিতে দিতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ পর্যায়ে বলতে মনে পড়ে গেল ফুচকার শেষ পর্যায়ে। কি বলুন তো, সব থেকে বেশি ক্রেভিংস হয় যেটার প্রতি, ফুচকার, ফাও ফুচকার ওপর। মানে ফুচকা খাওয়ার শেষে ফাও ফুচকার প্রতি একটা দারুণ ক্রেভিংস হয়। মানে আপনি যত টাকারই ফুচকা খেয়ে নিন না কেন, ফাও ফুচকা কিন্তু চাই চাই। কি ঠিক বলেছি তো, এটা না হলে মনে হয় ইস কি একটা মিস করে গেলাম। অনেকেই আছেন ফাও ফুচকাটা না দিতে চায় না, কিন্তু ফাও ফুচকা না হলে মনে হয় যেন ফুচকা খাওয়াটা ঠিক কমপ্লিট হয় না। ফাও ফুচকা খাওয়ার পর যেমন মনে হয় আর একটু হলে ভালো হতো, তেমনই আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে আনি যদি আর একটু থাকতো। কিন্তু কিছু করার নেই, ফাও ফুচকা যেমন এন্ড হয়ে যায়, তেমনই সময়টাও বড্ড তাড়াতাড়ি এন্ড হয়ে যায়। তাই এখানেই থামতে হচ্ছে, কাল আবার আসব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানির .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: দেশ বলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় একটা জায়গা। দেশ সত্যিই বড়, কিন্তু যদি আমরা আয়তনের দিক দিয়ে বিচার করি সেখানে কিন্তু বহু ছোট ছোট দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে। আর সেই রকমই কিছু ছোট ছোট দেশের গল্প আজ আমাদের পপকর্নের আড্ডায় থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা এই যে বিভিন্ন দেশের গল্প করব, সেখানেই প্রথমেই বলতে হয় ইউরোপ মহাদেশের কথা। এটি এমন একটি মহাদেশ যেখানে যার পাশে রয়েছে এইরকমই ক্ষুদ্রতম এবং বৃহত্তম দেশ, যেমন রাশিয়া, বৃহত্তম দেশ সারা পৃথিবীতে, যা ইউরোপ এবং এশিয়ার জুড়ে একেবারে বিস্তৃত হয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে 11টা টাইম জোন আর 14টা দেশ রাশিয়ার সাথে সীমানা ভাগ করে নিয়েছে। এতটাই বিশাল এই রাশিয়া দেশটি। এছাড়া আমরা যখন আজকে ছোট ছোট দেশের গল্প বলছি, সেখানে আয়তনের দিক থেকে এইরকমই কিছু ছোট্ট দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: সখী ভাবনা

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

প্রিয়জন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশের গল্প করছি, তার মধ্যে প্রথমেই যে দেশটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার নাম সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। এই দেশটি গিনি উপসাগরে বিষুব রেখার উপরে অবস্থিত। মধ্য আফ্রিকার এই দেশটি একটি আইল্যান্ড কান্ট্রি, মাত্র 372 বর্গ মাইলের আয়তন, সুতরাং বোঝাই যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই দেশ জুড়ে রয়েছে অনন্য সব উদ্ভিদ এবং অনন্য সব প্রজাতি, আর এই কারণেই, এই বৈচিত্র্যের কারণেই এই দেশটিকে বলা হয় আফ্রিকান গ্যালোপাগোস। আফ্রিকান গ্যালোপাগোস নামেই পরিচিত এই সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে দেশটি। এছাড়াও রয়েছে আরো ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র দেশগুলিকে নিয়ে, যেখানে এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা শেয়ার করব তার নাম ডমিনিকা। ডমিনিকার আয়তন মাত্র 290 বর্গমাইল, সুতরাং বোঝা যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই ডমিনিকাতে রয়েছে রেন ফরেস্ট, রয়েছে হট স্প্রিং, রয়েছে 9টি আগ্নেয়গিরি। আর এবার যেই দেশটির কথা বলবো তার নাম সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার যেটা ল্যান্ড এরিয়া সেটা মাত্র 238 বর্গমাইল, এতটাই ছোট্ট আয়তনের দিক থেকে এই দেশটি। তবে সেন্ট লুসিয়াতে আকর্ষণের কিন্তু অনেক জায়গা রয়েছে, রয়েছে সালফার স্প্রিং, মাঠবাদ থেকে শুরু করে সুউচ্চ পিটন মাউন্টেন, এইরকমই আরও ছোট্ট ছোট্ট আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ রয়েছে, জানবো তাদের কথাও। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্ন নিয়ে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ছোট ছোট দেশগুলোকে নিয়ে, আর সেখানেই উঠে এলো বিভিন্ন দেশের কথা। এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা বলবো সেটি ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম। লাক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের সীমানা ঘেরা এই দেশটি, আর তার আয়তন মাত্র 998 বর্গ মাইল। আর এইভাবেই আমাদের আজকের এই যে আমাদের বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর যে গল্প, সেই গল্প এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে দেখা হবে আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব আমাদের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT management. etoservices.com
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
5: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন কোমরে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন, অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকের আড্ডাটা শুরু করার আগে একটা গানের কথা খুব বেশি করে মনে পড়ছে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। কেন বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়ে গেল। কারণ আগামী এক ঘন্টা উড়ে বেড়াবো আমরা আমাদের ইচ্ছের আকাশে ইচ্ছে ডানা মেলে দিয়ে। তো যে কথা বলছিলাম যে আজকে আড্ডাটা শুরু করার আগে এই কথাটাই বারবার মনে হচ্ছে যে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তার কারণ আজকে আড্ডাটা এরকম কিছু জিনিসপত্র নিয়ে হবে যেগুলো আমাদের দেখাশোনার গণ্ডির অনেকটাই বাইরে। তাকে আমরা অনুভব করতে পারি, তাকে আমরা ছুঁয়ে দেখতে পারি, কিংবা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে পারি, কিন্তু তাকে সিরিয়াসলি চোখে দেখা কিংবা কানে শোনার অনেক ঊর্ধ্বে আমাদের জীবনে স্থান দিতে হয়। তো এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোর কোনো রকম সংজ্ঞা হয় না। তো বন্ধুত্ব সেরকমই একটি সম্পর্ক। এই বন্ধুত্ব তো মানুষদের মধ্যে দেখা যায়, বিভিন্ন পশু পাখির মধ্যেও দেখা যায়। কিন্তু এরকম দুটো প্রাণী যারা কিনা সিরিয়াসলি পোলস অ্যাপার্ট, তাদের মধ্যেও যে বন্ধুত্ব দেখা যায় সেটা কি জানেন? এরকম দুটি প্রাণী হলো মানুষ এবং ডলফিন। আগে হ্যাঁ, সেই জলে বসবাসকারী মিষ্টি প্রাণীটি ডলফিন। তো আপনি যদি সমুদ্রে জাহাজে কখনো যাতায়াত করেন, তাহলে জাহাজের নাবিকদের মুখে এরকম অজস্র গল্প শুনতে পারবেন যেখানে ডলফিন নিজের প্রাণের বিনিময় হলেও মানুষের জীবন বাঁচিয়েছে। এরকম অদ্ভুত সম্পর্ক, অটুট বন্ধন দেখা যায় ডলফিন আর মানুষের মধ্যে। তো এই যে সম্পর্ক, এই যে বন্ধন, এটাও কিন্তু আমাদের দেখা শোনার পৃথিবীর অনেকটা বাইরে, কি বলেন? তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি বলছি এরকম কিছু কথা যেগুলো চোখের বাইরে, অর্থাৎ আমাদের দৃষ্টিগোচর তো একেবারেই নয়, এবং দৃষ্টিগোচর হলেও সেগুলো আমরা ঠিকভাবে যেন দেখে শুনে উঠতে পারি না। তো এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে দানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ব্যাক টু দ্য গানের প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি যে চোখের বাহিরে এরকম কিছু ঘটনা আছে যেগুলো দেখলে সত্যি মনে হয় যে চোখ দৃষ্টি এর বাইরেও আরও অনেক কিছু আছে। যেমন ধরুন, কিছুদিন আগে আমি একটা ক্রিকেট ম্যাচ দেখলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, এবং সেই ম্যাচটি ছিল দৃষ্টিহীনদের ম্যাচ। সেই ম্যাচে বলের ভেতর কিছু বল বেয়ারিং ইউজ করা হয়েছিল, যার জন্য সেই শব্দ শুনে ক্রিকেটাররা খেলছিলেন। এবং এই টোটাল ম্যাচটি দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে পৃথিবীতে এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো সত্যি আমাদের চোখের বাহিরে। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই কিছু ঘটনার কথা আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।